অটোরিকশার মডেল নিয়ে যখন চিন্তা ভাবনা চলছে, তখন একটা গাড়ি থেকে কিন্তু সেই অটোরিকশা খুব বেশি করে ইন্সপায়ার্ড হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অটোরিকশাকে নিয়ে। তো অটোরিকশা এমন একটি গাড়ি যেটা ছাড়া কিন্তু অনেকেরই আমাদের যাতায়াত এতটা মসৃণ হতো না, ইনফ্যাক্ট আমার তো হতোই না। তো এই অটোরিকশা কিন্তু অ্যাকচুয়ালি ইটালিয়ান একটি গাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। সেই গাড়িটি যদিও তে পায়া ছিল না, অর্থাৎ তিনটি চাকার ছিল না, সেই গাড়িটি চার চাকারই ছিল, কিন্তু সেই গাড়িটি এতটা কিউট এবং এতটা সুইট ছিল যে যারা অটো রিক্সা নির্মাণ করা শুরু করেছিলেন তারা সেই গাড়িকে লক্ষ্য করেই তাদের রোল মডেল বানিয়ে নেন। তো রেডিও বাংলানেট ডট কম এই অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অটো রিক্সাকে কিন্তু সব থেকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও বলা যেতে পারে। তার কারণ, অটো রিক্সা এমন একটি ভেহিকল যেটি কিনা সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস ইউজ করে। অর্থাৎ অটো রিক্সা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ভেহিকল যার মধ্যে ন্যাচারাল গ্যাস বা সিএনজি অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এই অটো রিক্সাকে ঘিরে যে কত কথা, কত কাহিনী, কত ঘটনা আছে, গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অটো চলে এবং তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নামও আছে। যেমন ধরুন, সবথেকে বেশি যে নামটি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটি হলো টুকটুক, অর্থাৎ অটোর যে ইঞ্জিনের সাউন্ড টুকটুক করে তার সঙ্গে সঙ্গতি রেখে। তবে শুধুমাত্র যে অটো আমাদের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে তাও কিন্তু নয়, অটো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বিভিন্ন শহরে কিন্তু অটোর অ্যাম্বুলেন্সও আছে। ভাবা যায়, অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা কিনা কন্ট্রোলড হচ্ছে এবং যেটা কিনা সব থেকে বেশি করে অ্যাভেলেবেল হচ্ছে অটোর মাধ্যমে, তাহলেই ভাবুন যে কত সমাজ সেবামূলক কাজ এই অটোর দ্বারাও হয়। তো রেডিও বাংলাদেশ ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

যদি বলি অটো নাকি শিল্প, তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই অটোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনও হয় জানেন। তার মধ্যে অন্যতম একটি কম্পিটিশন হচ্ছে অটো পেন্ট কম্পিটিশন, অর্থাৎ অটোর ওপর পেন্টিং করা হবে এবং সেই পেন্টিং অনুযায়ী যার পেন্টিং সব থেকে ভালো হবে তিনি পুরস্কার পাবেন। আবার অটো কিন্তু একটা বড় রেসিংয়েরও ইভেন্ট, মানে মাল্টি রে রেসিং পর্যন্ত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে অটোকে নিয়ে, এবং সেই রেস কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল অটোকে নিয়ে, অটো রিক্সা, যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এক কথায় অসম্পূর্ণ। তো সেই অটোকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com address. তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে মৃণাল সেনকে স্মরণ করে বা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। একটি সিনেমাও তৈরি করেছেন অঞ্জন দত্ত।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঞ্জন দত্তের নতুন ছবি, যে ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে দর্শকদের কাছে এবং দর্শকরা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সেই ছবির নাম চালচিত্র এখন। এবং চালচিত্র এখনে যে শুধুমাত্রই আমরা মৃণাল সেনের ব্যাপারে জানতে পারবো, বা চালচিত্র যখন তৈরি হয়েছিল, অর্থাৎ যখন অঞ্জন দত্ত আনকোরা ছিল, যখন বাংলা সিনেমায় তার পদার্পণ হয়েছিল মৃণাল সেনের হাত ধরে, সেই সময়টার কথা জানতে পাবো, তা কিন্তু না। যেমন আমরা মৃণাল সেনকেও জানতে পারবো, ঠিক সেই রকমই অঞ্জন দত্ত কেমন ছিল, যেই অঞ্জন দত্তকে হয়তো দর্শকরা জানেনি, চেনেনি, কিছুটা অধরা, সেই অঞ্জন দত্তকেও কিন্তু আমরা দেখতে পাবো এই চালচিত্র এখনে।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং আজকে অবশ্যই চালচিত্র এখনের কথা বলছি, অঞ্জনের চোখে মৃণাল সেনের কথা বলছি। অঞ্জন দত্ত এবং মৃণাল সেনের বন্ধুত্বটা কেমন ছিল সেটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পেরে যাবেন, যেটা ইতিমধ্যেই আপনি অনলাইনেও দেখতে পাবেন, এবং তার সাথে সাথে অবশ্যই যারা যারা প্রেক্ষাগৃহে দেখতে চান তারাও কিন্তু দেখতে পারবেন।

চালচিত্র এখনের গল্প বলছিলাম এবং চালচিত্র এখনের কথা বললি, অঞ্জন দত্ত নিজের যে চরিত্রটা, অর্থাৎ আমরা পর্দায় যাকে অঞ্জন দত্ত হিসেবে দেখতে পাচ্ছি, সেই শাওনকে এত সুন্দর নিজেরকে ভেঙে যে নিজেকে তৈরি করা যায় সেটা আমার মনে হয় না এটা দেখলে সম্ভব হতো। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলবো, অনেক ছবির পোস্ট প্রোডাকশন ইন্টারভিউর সময় অনেক কিছু জানা যায়, ঠিক সেই রকমই চালচিত্র এখনের একটা ট্রেলার লঞ্চে আমরা পৌঁছে গেছিলাম এবং সেখানে অঞ্জন দত্ত একটা কথা বলেছিলেন, এখনও আমার মনে আছে, যে মৃণাল সেনের সাথে তার এতটাই ভালো সম্পর্ক ছিল, যেই মানুষটার সাথে অঞ্জন দত্ত ঝগড়া করতে পারতো, তর্ক করতে পারতো, মন খারাপ দেখাতে পারতো, অভিমান করতে পারতো, এবং তার সাথে সাথে দুজনের মধ্যে এতটাই মত বিভেদ ছিল, কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টে কিন্তু তাদের চিন্তা ভাবনাটা আবার মিলেও যেত। এবং মৃণাল সেন সবসময় চাইতেন যে অঞ্জন দত্ত তাকে নিয়ে, তার কাজগুলোকে নিয়ে কিছু একটা করুক।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ছবি রিলিজ করার আগে অনেক সময় অভিনেতাদের সাথে কথা হয়, আর একদম আনকোরা একটা আড্ডা দেওয়া যায়, আর সেই আড্ডা থেকে কিছু কথা জানতে পেরেছিলেন। অঞ্জন তো বলছিলেন যে ইন্টারভিউর সময় যে মৃণাল দা বা মৃণাল সেন কীরকম, কত বড় মাপের পরিচালক সেটা আমরা কিন্তু জানি, আপামর বাঙালি কিন্তু জানে, কিন্তু মৃণাল সেন আমার জীবনে কেমন সেটা হয়তো অনেকেই জানে না, এবং সেইটাই কিন্তু দর্শকদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর তিনি বারবার এটাই বলছিলেন, যেটা আমি আড্ডার ফার্স্টেও বলছিলাম, যে শুধুমাত্র যে মৃণাল সেনকে আমরা জানতে পারবো তা না, নতুন অঞ্জন দত্তকেও জানতে পারবো, এবং অঞ্জন দত্তের চরিত্রে যে অভিনয় করেছে শাওন, সেই শাওন বলছিলেন যে আমরা যেমনটা ভেবেছিলাম অঞ্জন দত্ত যেমন, যেমনটা আমরা তার চেহারা বা অবয়ব দেখে বুঝতে পারি, ঠিক সেই রকমটা কিন্তু চালচিত্রের সময় ছিল না, একদম অন্যরকম ছিল, বদমেজাজি ছিল। যেই মানুষটার সাথে প্রচণ্ড পরিমাণে রাজনৈতিক মতভেদ ছিল, মৃণাল সেনের চিন্তাধারা, আচার ব্যবহার সব কিছু আলাদা ছিল, কিন্তু কিভাবে মৃণাল সেন তার কাজের প্রতি, তার নিজের যে একটা চিন্তাধারার প্রতি আকৃষ্ট করতে পেরেছিল অঞ্জন দত্তকে, এবং তাদের যে বন্ধুত্বটা এতটাই গাঢ় হয়েছিল, যেখানে সবাই বলছিলেন যে মৃণাল সেনকে নিয়ে যদি কোনো কাজ হয় তাহলে সেটা অঞ্জন দত্ত ছাড়া অন্য কারোর কাছে অতটাও হয়তো ভালো হবে না, বা ভালোভাবে যদি কেউ করতে পারে সেটা অঞ্জন দত্তই করতে পারে, সেরকম অনেক গল্প। যে গল্পগুলো বলতে বলতে আমার মনে হয় আজকের আড্ডাটাও কম হবে, যতটা পেরেছি দুদিনের আড্ডায় বলার চেষ্টা করেছি অঞ্জন দত্তের চোখে মৃণাল সেন কেমন, যেটা আমরা জানতে পেরেছি নানারকম ইন্টারভিউয়ের মাধ্যমে, নানারকম আর্টিকেলের মাধ্যমে, সামনাসামনি অনেক সময় ওই যে আনকোরা আড্ডা পড়লাম প্রমোশনের মাঝে, সেই সব কিছু নিয়ে যতটুকুনি আমরা রসদ পেয়েছি সেটাই আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আড্ডা প্লিজ জানাবেন, এবং অবশ্যই পাশে থাকবেন আর ফলো করবেন রেডিও বাংলানেই.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুস্তাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা সেটা কিন্তু আপনার কাছেও খুব প্রিয় একটা ব্যাপার, রাত। হ্যাঁ, রাত আমাদের যত গভীর হয় প্রত্যেকের জীবনের মুহূর্তগুলো কিন্তু তত বেশি রঙিন হয়। আবার কিছু কিছু মুহূর্ত এই গভীর রাতে অনেক দুঃখও জমা থাকে। আমরা দিনের শেষে হয়তো প্রত্যেকেই মাঝে মাঝে ভাবি ভীষণ একা, কিন্তু আদবে কিন্তু আমরা একা নই। কিন্তু কখনো কখনো আমাদের মনের মধ্যে এটাই ঘোরাফেরা করে, সত্যিই আমরা ভেতরে ভেতরে হয়তো একা। তো আজকের এই স্পেশাল আড্ডাটা সেই রাতগুলোকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাদের কিছু কিছু রাত কিন্তু বেশ রঙিন হয়ে ওঠে হঠাৎই, আমরা নিজেরাও জানি না। হয়তো একাকি রাতও কিন্তু রঙিন হয়, কিন্তু কিভাবে? হ্যাঁ, একাকি রাত রঙিন করতে কীভাবে কী মুহূর্ত বা কী সহযোগিতা প্রয়োজন হয় সেটাও বলবো আজকের এই বিশেষ আড্ডায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর শুভরাতকে সঙ্গে করে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা শুভরাতকে সঙ্গে করে। তো কিছু কিছু রাত আমাদের কাছে খুব রঙিন, হয়তো নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, হয়তো কোনো একটা মুহূর্ত যাদের হয়তো নতুন জীবন শুরু হয়েছে। ফুলশয্যার রাত, এই ফুলশয্যার রাত হয়তো অনেক ক্ষেত্রে অনেকের কাছে বেশ মজার একটা ব্যাপার, আবার অনেকের কাছে এই রাতটাকে তারা রঙিন করে রাখতে চান কথার মাধ্যমে। আজ শুধুই কথা হোক, তো প্রতিটা মুহূর্তে একজন একটা মানুষ আরেকটা মানুষকে চেনে না, তাদের কাছে সেই রাতটা একদমই নতুন, এবং এই রাত দিয়ে জীবনের আগামী পথের রাত পথ চলা শুরু হয়। তো সেখানে প্রত্যেকটা মুহূর্তেই একটা রঙিন মুহূর্ত অপেক্ষা করে আছে, আর সেই মুহূর্তের শুরুয়াত কিন্তু সেই রাতকে কেন্দ্র করে, ফুলশয্যার রাত। তো আদবে ব্যাপারটা হয়তো অনেকের কাছে বেশ মজার, আবার আদবে ব্যাপারটা কিছু একদমই অন্যরকম, কারণ জীবনের কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো কোনো দিন আর ফিরে আসে না, হয়তো সেই রাতটাও এই রাত। এবং এটা তো সত্যি, কোনো দিনই কোনো মুহূর্ত আবার নতুন করে ফিরে আসে না, হয় কিছু তার পরিবর্তন থাকেই, রাতও সেরকম গভীর হয় ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা। সঙ্গে থাকুন, ফিরব শুভরাতকে সঙ্গে করে।

তো আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর এই গানের পর আবারও আমাদের ফিরে যাওয়ার পালা রাতের দিকে। হ্যাঁ, রাতের আকাশে ঠায় যদি চোখ মেলে তাকিয়ে থাকেন, মন কিন্তু হারিয়ে যাবে এক অচিন দেশে, আর যেখানে হয়তো শুধুই স্বপ্ন। আর সেই দেখতে দেখতে গান শুনতে শুনতে যেন কখন ঘুম এসে যায়, আওয়াজ শুনতে পান কিচিমিচি পাখির, হ্যাঁ ভোরও এলো। ঠিক এভাবেই রাত কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না, ঠিক যেমন অদ্ভুতভাবে আমরা আমাদেরকে ধরে রাখতে পারি না, কোথাও না কোথাও আমাদের থামতে হয় বা এগিয়ে চলতে হয়, ঠিক সেরকম সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, সূর্য উঠবে, আর এভাবেই আমাদের জীবনযাত্রা এগিয়ে চলবে, ছুটবে, হাসবে, খেলবে, কিন্তু দুঃখ যেন কোথায় চলিয়ে যাবে। তো এভাবেই আমাদের এই প্রতিটা রাত প্রত্যেকের শুভ হোক এই প্রার্থনা সকলের কাছে সবসময়। আর এই রাতকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনারও, আপনিও কিন্তু একটা সুন্দর মুহূর্তকে, সুন্দর স্বপ্নকে কাছে রেখে রাতকে সুন্দর করে কাটিয়ে দিতেই পারেন, কাটাতে হবে। আর এভাবেই ভালো চিন্তা, শুভ চিন্তা, সকলের জন্য চিন্তা, এতেই কিন্তু রাত দিন শুভ হয়। আমাদের রাতটা জানি থাকবে, কোথাও যাবেন না, আমরা ফিরবো, সঙ্গে থাকবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আপনারা। তো আমাদের আড্ডা চলছে আজকে শুভ রাতকে কেন্দ্র করে। তো এমন কিছু কিছু রাত থাকে যে রাতগুলো হয়তো বেশ অন্যরকম কাটে। ধরুন আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন দূর দূরান্তে, এবং বহু মানুষ হয়তো অনেকে মিলে একসঙ্গে, এবং অদ্ভুতভাবেই হয়তো ঘুম আসে না কারোর কারোর। তখন তারা ওই ট্রেনের দূরপাল্লার ছোটাগুলো দেখতে থাকেন জানলার এপাশে বসে। আর তখনই কোথাও কোথাও কোনো কোনো বন্ধুত্ব তৈরি হয়, যে এমন একটা বন্ধু যে বন্ধুটা আপনার পাশে বসে সেই রাতটাকে এনজয় করছে, একসঙ্গে মিলে আপনারা গল্প করছেন, আর সেই গল্পটা এক অভিনব রাতে পরিণত হলো। হয়তো ভোরের দিকে আপনারা একটু গড়িয়ে নিলেন, ঘুম পেয়ে গেল, তো সেই রাত তৈরি করে দিল আরেকটা বন্ধুত্ব, আরেকটু পথ চলার শপথ। আর এই পথ হয়তো যদি না শেষ হয়, তো ব্যাপারটা আমাদের কাছে এরকমই, যে কোনো রাতেই কিন্তু আমাদের গভীর দুঃখগুলো দানা বাঁধে থাকে, আর সেই দানা বাঁধা কখনো কখনো মনে হয় কিচ্ছু ভালো লাগে না, কখনো কখনো মনে হয় আকাশের চাঁদের দিকে তাকিয়ে ঠায় তাকিয়েই থাকি। এরকম বহু রাত গেছে যে মায়ের ছেলে বিদেশে থাকে, সে তো আকাশের সেই উড়ে যাওয়া বিমানকে বারবার দেখতে থাকে, যে কবে আরেকটা বিমান এসে থামবে আর সেদিন তার ছেলে বাড়ি ফিরবে। তো এ এক অদ্ভুত একটা সময়, যে সময়ের কথা আমি বলছি, যে সময় অনেকের একসাথে পথ হাঁটতে ভালো লাগে, আকাশে চাঁদ আর চারিদিক নিস্তব্ধ ফাঁকা, আর সেই ফাঁকা রাতে সেই রাত তখন গভীর থেকে গভীরতম হয়ে শুভ পথ ধারণ করে। কারণ এ হাঁটা অনন্ত হাঁটা, আর এই হাঁটার সাক্ষী থাকবো শুধু দুজন। এভাবেই রাত কিন্তু শুভ হয়। আমরা ফিরব প্রিয়জনের আবারও কিছু মুহূর্তের কথা ভেবে, সঙ্গে থাকুন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা শুভরাতকে কেন্দ্র করে। তোমাদের আড্ডার একদম শেষ থেকে আমরা পৌঁছে গেছি, কেমন লাগলো 4475039657 12 অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। তো কিছু কিছু রাত বেদ কঠিন মুহূর্তের সাক্ষী থাকি আমরা, হয়তো কোথাও কারোর চলে যাওয়া, আর সেই চলে যাওয়াকে কেন্দ্র করে সারা রাত এক অদ্ভুত যন্ত্রণা। হয়তো এমন কিছু মানুষ আছেন যে যন্ত্রণা হয়তো আজও ভুলতে পারেন না, কিন্তু রাত, এই রাত ঝুপ করে নিভে যাবে। আর আমি আশা রাখি প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু ভালো যেমন থাকে না, খারাপও তেমন থাকে না। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের এই দুঃখিত কালো রাত যেন ঘুচে যায়, দূরে সরে যায়। এই রাত মধুর হোক, এই রাত শ্রুতি মধুর হোক, এই রাত সুরময় হোক। গানে গানে অনেকেই এই রাতকে এনজয় করেন, আমরা জানি কেউ কেউ গানে বেশ অন্যরকম একটা মাধুর্য তৈরি করতে পারে, রাত সেই রাতেই একটা অন্যরকম মুহূর্ত তৈরি হয়। কেউ কেউ গান জানেন, রাতের চাঁদের আলোয় বসে গান শোনেন, এক অরণ বিরল অভিজ্ঞতা আর এক অদ্ভুত স্বপ্নময় মুহূর্ত। আবার কিছু কিছু পাহাড়ের রাত সত্যি কলকল করে বয়ে যাওয়া জল আর এই নানা রকমের ঝর্ণা আর তার পাশ দিয়ে সত্যি পাহাড়ের কোলে নিস্তব্ধ নিরিবিলি একটা উইন্ডস অফ সাইলেন্স, এই সাইলেন্স কিন্তু এক অন্য গভীরতা, এক অন্য ভালো থাকার ইঙ্গিত দেয়। শান্ত, কোমল, নির্মল এবং মন ভালো থাকার, মন সংযত থাকার এক অদ্ভুত নিস্তব্ধতা, একাতিত্ব। আর এই একাতিত্ব থেকে অনেকে এনজয় করেন, আর এনজয়টা কিন্তু ভালোর দিকে, খারাপের দিকে নয়। কারণ মানুষ একা যদি বাঁচতে পারে তাহলে সব লড়াই লড়তেও পারবে, সেখানে কোনো কষ্ট হবে না। কারণ আমরা প্রত্যেকেই এই একাতিত্বকে ভীষণ ভয় পাই, না একাতিত্বকে ভয় পেলে চলবে না, একাতিত্বকে এনজয় করতে হবে, গভীর রাতকে ভালোবাসতে হবে। সঙ্গে থাকুন, আজ আবারও আজকের এই আর এখানে থামাবো, কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে, কারণ আর অনেক শো বাকি শুনতে হবে, আরেকজন অপেক্ষা করছেন ঠিক আমার পরেই, তাই তাকেও শুনতে হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময় গান মুসাফিরের আড্ডায়। শুনতে থাকুন, জুড়ে থাকুন, ভালো থাকুন রেডিও বাংলাদেশ .com এর সঙ্গে রেখে।

আমাকে যখন প্রশ্ন করা হতো পাহাড় পছন্দ না সমুদ্র, আমি কোনো কিছু চিন্তা না করেই এক কথায় বলেই ফেলতাম পাহাড়। কারণ পাহাড়ের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, পাহাড়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, এবং সেই পরিবেশটা আমাকে ভীষণভাবে মোহময়ী করে তোলে। পাহাড় প্রেম নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম।

করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

ci volere যত জটিল কুটিল ফ্যাক্টর x equals to প্রেম ধরে নিয়ে কষবো x equals to প্রেম ধরে নিয়ে কষবো x equals to প্রেম ধরে নিয়ে কষবো x equals to প্রেম ধরে নিয়ে কষবো x equals to প্রেম

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারছি পাহাড় নিয়ে, কারণ আজ মাউন্টেন ডে। পাহাড় এমন একটা জায়গা যা কখনো আপনাকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আপনার সকল মন খারাপ, সব মনের যত যন্ত্রণা, পাহাড় কিন্তু আপনাকে সবটা মলম লাগিয়ে ফেরত পাঠাবে আপনার নিজের জায়গায়। সেই জন্যই হাওয়া বদলে বেশিরভাগ মানুষ পাহাড়ে ভ্রমণ করতে যায়, কারণ সেখানকার পরিবেশ মানুষকে অনেকটা হিল হতে সাহায্য করে। সেটা নিয়ে ফিরছি আপাতত দুটো গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, পাহাড় নিয়ে আড্ডা মারছে, আর পাহাড় নিয়ে আড্ডা মারতে মারতে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো পাহাড়ি খাওয়া দাওয়া। কখনো পাহাড়ি চা কিংবা দোহা ওঠা গরম নুডলস বা চটপটে সসের সঙ্গে গরম মোমোতে কামড় বসানো, আপনার কোনটা ফেভারিট পাহাড়ি ফুড চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত কয়েকটা গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা শুরুতেই বলছিলাম যে পাহাড়ের সঙ্গে কিন্তু আমার একটা দারুণ সখ্যতা আছে, একটা প্রেম আছে, তার একটা নির্দিষ্ট কারণও আছে। আমি খুব ছোটোবেলায় পাহাড়ে গিয়েছিলাম এবং সব মেমোরিজ মনে না থাকলেও বেশ কিছু মেমোরি এখনও রিস্টোর হয়ে আছে। তখন আমার 4 বছর বয়স এবং আমি প্রথম একটা কবিতা লিখেছিলাম পাহাড় থেকে ফেরার পথে, এবং সেটাই বলা বাহুল্য আমার লেখার শুরু হয়তো। সেটা নিয়ে ফিরছি আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি একটা কথা বললাম না যে পাহাড়কে আপনি যতটা দেবেন পাহাড় আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে, এটা কিন্তু খুব সত্যি কথা। আমি সেই 4 বছর বয়সে আদো আদো কথায় প্রথম কবিতার 4 লাইন আমার পরিবারের সকলকে শুনিয়েছিলাম, আর আজ প্রায় বেশ খানিক মানুষ আমার লেখা পড়ে, আমার বই, আমার ম্যাগাজিনে লেখা বহু মানুষ পড়ে। সেই যে শুরুটা হয়েছিল পাহাড় থেকে ফেরার পথে, তার কন্টিনিউয়েশনটাও আজও চলছে। চিন্তা নেই, আমাদের আড্ডার কন্টিনিউয়েশনও চলবে, তবে আপাতত আজকের মতো এখানেই থামছি। আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের চারিপাশে আমাদের কত মানুষজন, তাদের সঙ্গে আমাদের নানা রকমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর তার সঙ্গেই বন্ধুত্ব, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তার সঙ্গে রয়েছে হৃদয়ের সম্পর্ক। আর সেই সম্পর্ক আমাদের অঙ্গীকার করে পাশে থাকার, সাথে থাকার। আজ আমরা কথা বলবো এই বন্ধুত্ব নিয়ে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা বন্ধুত্ব নিয়ে তো কথা বলবোই, কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমাদের সব সময় একটা অদ্ভুত ভালো লাগা মিশিয়ে দেয়। সেই বন্ধুর গল্প থাকছে, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে চিনে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই যে আমাদের এত বন্ধু, তার মধ্যে থেকে সেই একজন সবচেয়ে ভালো বন্ধুকে খুঁজে বার করাটা, যদিও কাজটা খুব একটা সহজ নয়, কিন্তু সেই কাজটা করতে পারলে নিজেরা কিন্তু অনেকটা ভালো থাকা যায়। আজ আমরা এই বন্ধুত্বের গল্প নিয়ে রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের এখন এই যে একটা সোশ্যাল মিডিয়ার একটা যুগ, যখন আমরা এক ক্লিকেই খুঁজে বার করতে পারি কয়েক হাজার বন্ধু, যেখানে আমাদের যে কোনো ফটো, আমাদের ভিডিও যখন আমরা পোস্ট করি, সেই সব বন্ধুদের প্রচুর লাইক, প্রচুর কমেন্ট আমরা পেয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল, অসাম, এমনকি প্রচুর প্রচুর লাইক অ্যান্ড কমেন্ট। আর সেখান থেকেই কিন্তু আমরা দেখি যে আমাদের সবার কত কত বন্ধু। কিন্তু যখন সত্যি আমাদের কোনো ক্রাইসিস হয়, যখন আমাদের সত্যি পাশে কোনো ভালো বন্ধুকে প্রয়োজন হয়, তখন আমরা কজনকে খুঁজে পাই সেটা জানাটা বোধহয় ভীষণ প্রয়োজন। আর সেখান থেকেই আমরা খুঁজে নিতে পারি আমাদের সেই সবচেয়ে ভালো বন্ধুকে। জানবো আমাদের আজকের এই বন্ধুত্বের গল্পের আড্ডা চলবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাগছে, মন ভালো লাগছে না, আর সেই মনকে এক মুহূর্তে বদলে দিতে পারে একজন ভালো বন্ধু। আর সেই জন্যই বোধ হয় সবার জীবনে একজন ভালো বন্ধু, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে বন্ধু নিয়ে কথা বলছি, আমরা তো সবাই জানি যে আমাদের সবার জীবনেই বন্ধুর কতটা দরকার। কিন্তু সেই যে ভালো বন্ধু, সেই ভালো বন্ধু কিভাবে আমাদের মনটাকে ভালো করে দিতে পারে? আসলে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার জীবনেই তো কোনো না কোনো একটা অসুবিধে সুবিধে এগুলো সব সময় চলতে থাকে আমাদের জীবনে। আর সেখানেই এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথেও সেটা আমরা শেয়ার করতে পারি না। কিন্তু সেই যে প্রিয় বন্ধু, সে কিন্তু সেই কথাটা একদম না বললেও বুঝে নিতে পারে। সে আমাদের মুখ দেখেই বুঝে নিতে পারে আমরা কোনো একটা অসুবিধের মধ্যে দিয়ে চলছি। আর সেখান থেকেই তার কাছে খুব সহজভাবেই সেই সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করা যায়। আর তারপর সেই কিন্তু তার ওই হাতটা কাঁধে দেয়, যেটা ভীষণভাবে মনের জোরকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেই ভালো থাকার, ভালো বাসার অঙ্গীকার নিয়ে কিন্তু বন্ধুত্ব, সেই বন্ধুত্বের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

গানের পর আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে অন্য কোনো সম্পর্কের সত্যি কোনো তুলনাই হয় না। সেই ছোট্টবেলা থেকে কোনো না কোনো বন্ধুর সাথে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে যায়। সেই ছোট্টবেলায় একসাথে সেই স্কুলে টিফিন শেয়ার করা, একসঙ্গে ছুটতে গিয়ে খেলতে যাওয়া, সব কিছু মিলেই সেই যে বন্ধুত্বের সূত্রপাত। তারপর থেকে জীবনের প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের বন্ধুত্ব, এই সম্পর্কটার যে গুরুত্ব, সেটা আমরা আরও বেশি করে বুঝতে পারি। আর তারপর যখন অনেকটা বড় হয়ে অনেকটা দূরে চলে যাওয়া, অনেক সময় হয় যে সবচেয়ে কাছের যে প্রিয় বন্ধু একটা সময় ছিল তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ সেটা বলা যায় ভৌগোলিক দূরত্ব। হয়তো দুজন দুই দেশে রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে একটা সময় ছিল, এতটাই তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন। আবার এখন এত বছর পরে যখন তার সাথে দেখা হয়, সত্যি আনন্দে হয়তো চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে সেই উঁচু নিচু, দেশ পরদেশ কিছুই যেন আর আলাদা করতে পারে না, সেই বন্ধুত্বের সম্পর্ক। যেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে। শুনছেন রেডিও বাংলারেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমি অনামিকা। আজ আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের কথায় কথায় উঠে আসলো নানা রকমের বন্ধুত্বের গল্প। আমরা জানি আমাদের সবার জীবনেই প্রচুর প্রচুর বন্ধু রয়েছে। তার মধ্যে থেকে সেই যে সবচেয়ে ভালো বন্ধু, প্রিয় বন্ধু, আমাদের সেই বেস্ট ফ্রেন্ডকে খুঁজে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার। কারণ আমাদের জীবনে তার গুরুত্ব সত্যি অপরিসীম। সেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের মতো আড্ডা এখানেই শেষ করতে হবে। তবে ওই যে কথা দিচ্ছি, আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক পলকের একটু দেখা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: সীমাহীন ভালোবাসায়।
1: যদি প্রশ্নটা এরকম হয় যে একটি গান এবং একটি কবিতার মধ্যে মূল তফাতটা ঠিক কোথায়, তখন কিন্তু উত্তরটা খুব একটা জটিল হবে না। উত্তরটা হলো সুর, আর যিনি এই সুরস্রষ্টা তিনি হলেন গানটির অ্যাকচুয়ালি ফাদার, অর্থাৎ গানটির জনক, তিনি হচ্ছেন সুরকার। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি হতে চলেছে সুরকারদের নিয়ে। এরকম কয়েকজন সুরকার আছেন যাদের কিনা বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, তাকে ছাড়া কিন্তু শুধু বাংলা গান নয়, বিশ্ব সঙ্গীতের ইতিহাসই রচনা করা অসম্ভব। তিনি হচ্ছেন বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, সুরকারদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো বিশ্বকবিকে একবার এক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছিল, সেখানে যিনি উপস্থিত ছিলেন গায়ক হিসেবে, তিনি অত্যন্ত নিপুণতার সঙ্গে অত্যন্ত কঠোরভাবে বেশ কিছু শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে গুরুদেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হ্যাঁ উনি খুবই ভালো গেয়েছেন, কিন্তু তাতে ঠিক কি হলো? মানে তিনি পরবর্তীকালে বলতে চেয়েছিলেন যে যে সঙ্গীত, যে সুর মানুষের হৃদয় স্পর্শ করে না, সেই সঙ্গীত, সেই সুর ঠিক কতটা যুক্তিযুক্ত সে সম্পর্কে তার যথেষ্ট ডাউট ছিল। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে কিছু সুরকারদের নিয়ে এবং তাদের জীবনের কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা গল্প নিয়ে। তো এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

ভারতবর্ষ তথা বিশ্বের চলচ্চিত্রে যে সমস্ত সুরকার এসেছেন তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ সুরকার হলেন কিংবদন্তি সলিল চৌধুরী। তো তিনি কিন্তু একটা কথা বলতেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি।

আমাদের আড্ডাটা জারি আছে সুরকারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিংবদন্তি সুরকার সলিল চৌধুরী একটা কথা সবসময় বলতেন এবং তিনি সেটা মানতেনও। তিনি বলতেন যে সুর যখন করবেন তখন কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই করবেন, তার কারণ আপনার কল্পনার কিন্তু সীমা পরিসীমা নেই, কিন্তু আপনার হাতের সীমা পরিসীমা আছে। আপনি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েই বসুন না কেন, আপনার হাতের একটা লিমিট আছে, কিন্তু আপনার কল্পনার কোনো লিমিট নেই। কাজেই সুরটা তিনিও যখন করতেন কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই করতেন। তো রেডিও বাংলানেট.কম এ সুরকারদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

সুরকারদের নিয়ে যখন আড্ডাটা জারি আছে, তখন কিন্তু এই পিতাপুত্রর কথা আপনাদের সঙ্গে শেয়ার না করাটা রীতিমতো অন্যায়। তারা হচ্ছেন আর ডি বর্মন পুত্র রাহুল দেব বর্মন এবং তার পিতা লেজেন্ডারি কম্পোজার শচীন দেব বর্মন এস ডি বর্মন। তো এদের নিয়ে গল্প কথার কোনো রকম শেষই নেই, মানে কত ঘটনা জড়িয়ে আছে এদেরকে গুনে শেষ করা যাবে না। যেমন ধরুন, শচীন দেব বর্মনের প্রথম দিকে যথেষ্ট মন খারাপ ছিল আর ডি বর্মন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে মিউজিক করছেন বলে। সলিল চৌধুরীকে তিনি একটি চিঠিও লিখেছিলেন রিগার্ডিং দ্যাট, কিন্তু সলিল চৌধুরী ওনাকে আশ্বস্ত করেন যে রাহুল দেব একদম ঠিক পথেই রয়েছেন। এছাড়াও আরও অনেক ঘটনা আছে। শোনা যায় যে খুব ছোট বয়সে একটি গান আর ডি বর্মন কম্পোজ করেছিলেন, যেটি পরবর্তীকালে রিলিজ হয় এস ডি বর্মনের নামে এবং গানটি সুপারহিটও হয়। এই নিয়ে রাহুল দেব যথেষ্ট দুঃখও পেয়েছিলেন যে বাবা তার নাম কেন সবার সামনে বলেননি। সত্যি মিথ্যা জানি না, এরকম অনেক লেজেন্ড, অনেক ঘটনা আছে এই দুই পিতা এবং পুত্রকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে সুরকারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: kenu.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অনেকেই মনে করেন যে সুরকার হতে গেলে গানের ব্যাকরণটা একদম চোস্ত হিসেবে জানতে হয়, কিন্তু এর ব্যতিক্রমও কিন্তু অনেকেই আছেন। অনেক এরকম লেজেন্ডারি সুরকার ছিলেন যারা কিনা ওরকম চোস্তভাবে গানের ব্যাকরণটা জানতেন না, যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, যেমন ধরুন ভূপেন হাজারিকা। এরা দুজনেই অত্যন্ত সাবলীল কণ্ঠে গান গেয়ে গেছেন এবং অসাধারণ সমস্ত সুরস্রষ্টা হিসেবে তাদেরকেও আমরা জানি, কিন্তু এরা কিন্তু সেভাবে ক্লাসিক্যাল মিউজিক ট্রেন্ড নন এবং গানের যে চূড়ান্ত ব্যাকরণ একদম অত্যন্ত ভালোভাবে জানা সেটা কিন্তু এরা কেউই সেভাবে জানতেন না। কিন্তু তাতে কিন্তু তাদের সৃষ্টি সত্তা, স্রষ্টা সত্তা কোনোভাবেই হ্যাম্পার্ড হয়নি, আর এরাই কিন্তু দিক নির্দেশ করে গিয়েছেন অজস্র সুরকারের। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল সুরকারদের নিয়ে। বেশ কিছু সুরকার এরকম আছেন যাদেরকে ঘিরে এরকম অনেক ঘটনা আছে যেগুলো কি না অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই বেশ কিছু কথা হাজির হয়েছে আমার সঙ্গে এবং গান নিয়েও আমি আছি। মন ভালো করার বেশ কিছু গান অবশ্যই আজকের আড্ডায় আপনাকে শোনাবো, কিন্তু তার আগে আপনাকে গেস করতে হবে যে আজকে কি নিয়ে কথা হবে। গেস করুন আর আমি ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডায় অবশ্যই আমাদের খোলামেলা আড্ডা অনেক দিন ধরে হয়নি, সেই আড্ডাই আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আড্ডার কি ঠিক কোনো সময় হয়, কিন্তু যদি আমরা বলি বিকালবেলার আড্ডাটা তাহলে কিন্তু একটা আলাদাই, বলে না যে এক্সট্রা মার্কস ফর এক্সট্রা গুড হ্যান্ড রাইটিং, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে যদি আমরা আড্ডার কোনো এক্সট্রা মার্কস দিতে পারি তাহলে অবশ্যই সেই বিকালের আড্ডার জন্য রয়েই থাকে। এবং সেই যে সন্ধিক্ষণটা, অর্থাৎ বিকেল চলে যাচ্ছে আর সন্ধে আসছে, সেই সন্ধিক্ষণে কিন্তু গোধূলি লগ্নে আড্ডাটা জমে যায়।

এলিজাবেথ ট্রেলারের কথা নিয়ে আবার ফিরে এলাম আমি গান মুসাফির সৌভিক। তো রিচার্ডের সঙ্গে এলিজাবেথের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এবং এই বিচ্ছেদের পর একদম একা হয়ে পড়লেন তিনি। এমন সময়ে সাধারণত অন্য কোনো পুরুষ এসে সেই শূন্যস্থান পূরণ করে দেওয়ার কথা ছিল, সেই চেষ্টা না করে এলিজাবেথ অন্য এক কাজ করলেন। 10 বছরের টানা একটা সম্পর্ক থেকে চট করে বেরিয়ে আসা কিন্তু মুশকিল, বাবা মা ছাড়া আর কোনো মানুষের সঙ্গেই এত দীর্ঘ জীবন কাটাননি এলিজাবেথ। বিবাহ বিচ্ছেদের পর কয়েকটা মাস কাটতে না কাটতেই একটা কাণ্ড করে ফেলেন এলিজাবেথ আর রিচার্ড, এমন একটা কাণ্ড যা কেবল রূপকথাতেই সম্ভব। 10 অক্টোবর 1975 তার আবার বিয়ে করলেন, আর এই সময় দ্য ব্লু বার্ড ছবিতে অভিনয় করছেন এলিজাবেথ, আর এই ছবিটা শিশুদের রূপকথা। হলিউডের ছবিতে তখন নানাভাবে আবার ফিরে আসতে চাইছেন এলিজাবেথ, স্বাভাবিকভাবে না হলে রূপকথার মধ্যে দিয়ে, কিন্তু সেই আশা পূরণ হলো না। $12 মিলিয়ন তৈরি হওয়া ছবিটা 3.5 মিলিয়ন ব্যবসা করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ততদিনে আর একটা কঠিন সত্য বুঝতে পেরেছেন এলিজাবেথ, একবার ভেঙে গেলে সেই আয়না পুরনো মুখ যেমন দেখা যায় না, ঠিক তেমনই নির্ভরতা চেয়ে প্রাক্তন স্বামীর দিকে হাত বাড়ালেই পুরনো ভালোবাসাকে ফেরত পাওয়া যায় না। 29 জুলাই 1976 তাই দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এলিজাবেথ আর রিচার্ডের। এটা তার নিজের ষষ্ঠ বিবাহ বিচ্ছেদ। ততদিনে সিনেমার মোহ অনেকটাই কেটে গেছে এলিজাবেথের, তার শরীরও তখন আগের মতো নেই। হঠাৎ স্রোতের মুখে পড়ল যেভাবে খড়কুটোর মতো মানুষ ভেসে যায়, ঠিক এইভাবেই এলিজাবেথ হয়তো ভেসে যেতেন যদি না তার ছেলেমেয়েরা এসে মায়ের হাত ধরতেন। অনেক ভেবে ঠিক করলেন এবার কাজ করবেন টেলিভিশন পর্দায়। 1976 মুক্তি পেল টেলিছবি ভিক্টরি অন এনটিভি। টেলিছবিতে রোজগার কম, তবে এই ছবিগুলো সিনেমার মতো ফ্লপ করে না, তাই এই কাজটা করতে করতে টিভির পর্দায় আরও কিছু কাজ করলেন। এবং তার আগে অবশ্য তিনি বিয়ে করেছেন আমেরিকার নাম করা উকিল ও রাজনীতিবিদ জন ওয়ার্নারকে। 14 ডিসেম্বর 1976 জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করলেন এলিজাবেথ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, এলিজাবেথ টেইলরকে নিয়ে কথা, সেই বিখ্যাত অভিনেত্রীর কথা। তো চল বললেই কি আর যাওয়া যায়, মানুষের ভিড় সূর্যের আলোর মতো, আর সেই আলোয় নক্ষত্র দেখা যায় না, নক্ষত্র দেখা যায় রাতের অন্ধকারে, খানিকটা আড়াল অন্ধকার, তাই সবসময় সিনেমার নক্ষত্রদের সঙ্গী। এখন আগের সেই রিচার্ডকে আর খুঁজে পাচ্ছেন না এলিজাবেথ। সিনেমাগুলো পরপর ফ্লপ করার পর কেন যেন মনে হচ্ছে রিচার্ড নিজেও খানিকটা সরে যাচ্ছেন দূরে। কিছুদিন হলো ব্যবহারের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছেন এলিজাবেথ। আগে কোথাও একসঙ্গে যাওয়ার কথা উঠলে রিচার্ড মানা করতেন না, যদি একান্তই তার কোনো কাজ না থাকতো। এখন যেন একা থাকতেই বেশি পছন্দ করেন রিচার্ড। অনেকবার অনুরোধ করার পরও তিনি রাজি হননি তার সঙ্গে শ্বশুর বাড়ি আসতে। অথচ বসন্তের সময় এই বাড়িটাকে বিশেষভাবে পছন্দ করতেন রিচার্ড। মাঝে মাঝে নিজেই তাড়া দিতেন, মায়ের কাছে তো অনেকদিন যাওনি তুমি, এই বাড়ির বাগানের চেরি ব্লসম গাছটার পাশে পুরনো বাঁচের বেঞ্চটা বড় প্রিয় ছিল রিচার্ডের। কতদিন দিয়ে ওখানে তারা একসঙ্গে বসে থেকেছেন তার কিন্তু হিসেব নেই। আর আজ এ বাড়ি আসার কথা শুনতে বললে, তুমি যাও আমার কাজ আছে। এলিজাবেথ জানেন কোনো কাজ তার নেই। এলিজাবেথ টেইলরের জীবন নিয়ে কথা হচ্ছে, বলা যেতে পারে নিঃসঙ্গ নক্ষত্র এলিজাবেথ টেইলর। আজকের এই আড্ডা শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো সিরিয়ালটা। 4475039657122 আমাদের আড্ডা জারি থাকবে। এখন গান, চলুন কয়েকটা গান শুনে আবারও ফিরে আসছি এলিজাবেথ টেইলরের বাকি কিছু কথা নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটি গানে পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে এলিজাবেথ টেইলরকে নিয়ে। তো 4 ডিসেম্বর 1976 সালে জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করেন এলিজাবেথ। জন ওয়ার্নারদের প্রেমে তিনি পড়েছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথের দেওয়া এক ভোজ সভায় গিয়ে, এবং এলিজাবেথ তখন রিচার্ডের সঙ্গে তার দ্বিতীয় বিবাহের ক্ষতবিক্ষত পথ দিয়ে হাঁটছেন। বিশাল রানীর ভোজসভায় উপস্থিত নারী পুরুষ যখন একে অপরের সঙ্গে নাচে যোগ দিয়েছেন, তখন জন ওয়ার্নার দেখলেন এলিজাবেথ কিছুটা দূরে একা দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রীর চোখের ভাষা পড়তে ব্যাচেলর এই রাজনীতিবিদ ভুল করেননি, কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, উইল ইউ জয়েন মি। এমন প্রস্তাবে দূরে সরে থাকাটা অভদ্রতা, কিন্তু তাই বলে কি এত কাছে সরে আসতে হয়? নাচের মধ্যে ওয়ার্নার কখন যে নিজের কাছে একটা প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি নিজেই বুঝতে পারেননি। সঙ্গীতের দমক তাই খানিকটা কমে যেতেই এলিজাবেথ মাথা রেখেছিলেন জন ওয়ার্নারের কাঁধে। তার স্পর্শে জন বুঝেছিলেন তার মনের কথা, তাই কানে কানে বলেছিলেন, আমি রাজনীতি করি তাই উঁচু কণ্ঠে ভাষণ দেওয়া আমার অভ্যেস, কিন্তু আজ এমন একটা কথা বলতে চাই যা কোনোদিন উঁচু কণ্ঠে বলা যাবে না। এলিজাবেথ প্রশ্ন করেছিলেন, কি কথা? লিজের কানের কাছে মুখ নিয়ে জন ওয়ার্নার বলেছিলেন, ভালোবাসতে চাই, তুমি কি একটা সুযোগ দেবে? জন ওয়ার্নারকে 4 ডিসেম্বর 1976 থেকে 7 নভেম্বর 1982 পর্যন্ত টানা 6 বছর সময় দিয়েছিলেন এলিজাবেথ। দীর্ঘ এই সময় নিজেকেও পর্দায় নতুনভাবে ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও নিজের পুরনো দিন ফিরে পাননি এলিজাবেথ। কম বাজেটের ছবিগুলো কোনোটাও মুখ থুবড়ে পড়েছে, কোনোটা আবার কোনো রকমে রক্ষা করেছে সম্মান। এরই মধ্যে 1981 সালে ডাক পেলেন টিভি ধারাবাহিক জেনারেল হসপিটাল থেকে। নিজের শরীরের অবস্থা তখন ক্রমাগত খারাপ দিকে যাচ্ছিল, মাঝে মাঝেই তাকে ভর্তি হতে হচ্ছিল হাসপাতালে। খানিকটা সুস্থ হয়ে কাজে ফিরতে না ফিরতে আবার হাসপাতালের বিছানা যেন হাতছানি দিয়ে ডাকে এলিজাবেথকে। জেনারেল হসপিটাল ধারাবাহিকটা জনপ্রিয়তা পেল, তবে নিয়মিত অভিনয় ধকল তিনি আর নিতে পারছিলেন না। এই সময় কয়েকটা টেলিছবিতেও পরপর কাজ করলেন এলিজাবেথ। তো সিনেমার কাজের মতো আনন্দ নেই এইসব কাজে, আর সেই আনন্দহীনতা যেন স্নান করে নিল তার জন ওয়ার্নার আর তার সম্পর্কের মধ্যেও। 1983 সালের শুরুর দিকে একদিন নোবেল কওয়ার্ড এলেন এলিজাবেথের সঙ্গে দেখা করতে। খানিকটা কথাবার্তার পর নোবেল বললেন, একটা মঞ্চনাটকের কথা ভাবছি, তুমি রাজি হলে কাজটার হাত দেব। এলিজাবেথ অনেক বড় শিল্পীকে চেনেন যারা মঞ্চনাটক দিয়ে শুরু জীবন এবং ধীরে ধীরে সিনেমার পর্দার নক্ষত্র হয়ে উঠেছেন। নোয়েল তরল পানিয়ে গলা ভিজিয়ে বললেন, কমেডি নাটক প্রাইভেট লাইফ নিয়ে ভাবছেন। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই। আমরা আজকের এই আড্ডার যে পুরো ব্যাপারটা, 1 ঘন্টার গান মুসাফিরের আড্ডা, দীপারুণ ভট্টাচার্যের একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবারও কোনো এক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে কিংবা আরও নতুন কোনো শো নিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে, যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা, মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই। আমাকে জানিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?
3: চলো, লেটস গো।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কী নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

তালা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লোহার মস্ত বড় একটা তালা, আর সেটা খোলা হয় চাবি দিয়ে। এই যে তালা দেওয়ার যে একটা বন্দোবস্ত, সেই সদর দরজা থেকে বাড়ির আলমারি কিংবা সিন্দুক, তার কারণ হলো যে সমস্ত মূল্যবান জিনিস রয়েছে সেগুলো যাতে চুরি না হয়ে যায়, নিরাপত্তার কারণেই এই তালা দেবার বন্দোবস্ত। কিন্তু যদি আমরা বলি মন চুরি, তার জন্য কি কোনো তালা আছে? বরং আমরা বলে থাকি মনের জানালা খুলে দাও, বাতাস লাগুক প্রাণে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ আমরা এই যে তালার কথা বলছি, তালা বললেই তো আমাদের সেই যে একেবারে যাকে বলে তালা চাবি তার কথাই মনে হয়, কিন্তু কানে তালা তার কিন্তু আবার অন্য মানে। এই যে নানা রকমের তালা, তারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, আর সেই সব কিছুই আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা সময় ছিল যখন বাড়ির নিরাপত্তার জন্য সেভাবে তালা দেবার প্রয়োজনই হতো না, কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। আমাদের এই বাড়িতে বাড়ির যে সমস্ত মূল্যবান জিনিস সেগুলো যাতে খোয়া না যায় সেই কারণেই কিন্তু তালা দেবার বন্দোবস্ত, বলা যায় বাড়ির নিরাপত্তার কারণেই। আর সেটা বাড়ির সদর দরজা হোক কিংবা ঘরের দরজা অথবা আলমারি কিংবা সিন্ধুক, সব জায়গাতেই তালা লাগানোর একটা চল রয়েছে সব বাড়িতেই। আর সেই তালার জন্য ব্যবহার করা হয় চাবি। আর সেই যে চাবি, তার যে গুচ্ছ, সেই চাবির গুচ্ছ বেশিরভাগ বাড়িতেই আমরা দেখেছি বাড়ির যিনি গিন্নিমা তার আঁচলে সেই চাবির গুচ্ছ ঝোলে। আমরা পুরনো সিনেমাতে এরকম দৃশ্য কিন্তু বহুবার দেখেছি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা তালা নিয়ে কথা বলছি। আমরা সাধারণত তালা বললেই তো লোহার বড় বড় তালার কথাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সেই তালারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। বিরতিতে যাবার আগে আমরা সেই বড় বড় লোহার তালা নিয়ে কথা বলছিলাম। আসলে তালা বললেই আমাদের চোখের সামনে কিন্তু সেটাই ভেসে ওঠে যে সদর দরজা, আর তার সামনে ঝোলানো রয়েছে ইয়া বড় একটা লোহার তালা, আর সেই বড় বড় চাবি দিয়ে সেই তালা খোলার ব্যবস্থা। এখন যদিও কোনো বাড়ির সামনে আমরা সেইভাবে তালা কিন্তু ঝুলতে দেখি না, কারণ এখন বেশিরভাগই অটোলক ব্যবহার করা হয়, কিংবা আরও পরিবর্তন হয়ে এখন অনেকেই আবার ডিজিটাল লকও ব্যবহার করছেন। কিন্তু ওই যে যাকে বলে আমরা সেই যে পুরনো, যদি আমাদের একটু ভাবনা বা পুরনো যদি গল্পগুলো আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই পুরনো বাড়ি আর সেখানে তালা ঝুলছে। আর কোনো বাড়িতে যদি এইরকম আমরা তালা ঝোলানো অবস্থায় দেখি, আমরা বুঝতে পারি যে এই বাড়িতে কোনো

লোক নেই বা যদি সেই তালাতে মরচে ধরে গেছে, তার মানে এই তালা অনেক দিন খোলা হয় না এবং এই বাড়িতে কেউ থাকেনও না। এইরকম অনেক আমরা সেই ভৌতিক সিনেমাতেও কিন্তু এইরকম আমরা দেখেছি যে পুরনো বাড়ি আর সেখানে সেই লোহার তালা যেটা প্রায় জং পড়ে আছে আর সেটাকে যখন হাত দিয়ে ঘোরানো হচ্ছে সে একটা মর্চ করে আওয়াজ হচ্ছে, সে তার মধ্যে কিন্তু একটা বেশ গা ছমছমে একটা ব্যাপার রয়েছে। সব মিলিয়ে এই তালার সঙ্গে কিন্তু বেশ একটা অনেক গল্প জড়িয়ে থাকে। আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের তালা নিয়ে কথা বলছিলাম। সাধারণত আমরা বাড়ির নিরাপত্তার কারণেই তালা দিয়ে থাকি, সেটা বাড়ির সদর দরজা হোক, ঘরের দরজা হোক, কিংবা আলমারি বা সিন্দুকে আমরা তালা দিয়ে থাকি। আবার অনেক সময় আমাদের কোনো বেশ গোপন জিনিস রাখার জন্য কিন্তু আমরা ছোট্ট ছোট্ট বক্স ব্যবহার করি, সেগুলোকেও আমরা বেশ সুন্দর করে তালা চাবি দিয়ে রাখি। কিন্তু এমন অনেক তালা রয়েছে যেগুলো এই নিরাপত্তার কারণে কিংবা কোনো কিছু চুরি হয়ে যাবে তার ভয়ে লাগানো হয় না, সেগুলো ইচ্ছে পূরণের তালা। আমরা এরকম অনেক ব্রিজ দেখেছি, যেখানে আমরা দেখেছি নদীর উপরে ব্রিজ, আর সেখানে বিভিন্ন সাইজের তালা ঝোলানো রয়েছে, আর সেগুলোকে মানুষ ইচ্ছে পূরণের আশায় সেই তালাগুলোকে লাগান, আর সেই ইচ্ছেগুলো যাতে পূরণ হয় সেই আশাই তাদের মনের মধ্যে থাকে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিভিন্ন রকমের তালা নিয়ে কথা বলছি, যেখানে আমরা অবশ্যই আমাদের চোখের সামনে তালা বললেই যেটা ভেসে ওঠে সেটা হলো বেশ বড় বড় লোহার তালা, আর সেটা চাবি দিয়ে খোলা হয়। এছাড়াও তো নানা রকমের তালা এখন রয়েছে আমরা জানি, যেগুলো নাম্বার দিয়ে সেট করা হয়, কিংবা ডিজিটাল লক, কিংবা অটো লক, এই যে নানা রকমের তালা আর তার নানা রকমের গল্প। আর সব কিছু নিয়ে কথা বলতে বলতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: যা খুশি ওরা বলে বলু।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়। তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসায়।
1: যদি প্রশ্নটা এরকম হয় যে একটি গান এবং একটি কবিতার মধ্যে মূল তফাতটা ঠিক কোথায়, তখন কিন্তু উত্তরটা খুব একটা জটিল হবে না। উত্তরটা হলো সুর, আর যিনি এই সুরস্রষ্টা তিনি হলেন গানটির অ্যাকচুয়ালি ফাদার, অর্থাৎ গানটির জনক। তিনি হচ্ছেন সুরকার। তো রেডিও বাংলানাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি হতে চলেছে সুরকারদের নিয়ে। এরকম কয়েকজন সুরকার আছেন যাদের কিনা বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে, জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, তাকে ছাড়া কিন্তু শুধু বাংলা গান নয়, বিশ্ব সঙ্গীতের ইতিহাসই রচনা করা অসম্ভব। তিনি হচ্ছেন বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো রেডিও বাংলানাইট.কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। সুরকারদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো বিশ্বকবিকে একবার এক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছিল, সেখানে যিনি উপস্থিত ছিলেন গায়ক হিসেবে, তিনি অত্যন্ত নিপুণতার সঙ্গে অত্যন্ত কঠোরভাবে বেশ কিছু শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে গুরুদেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হ্যাঁ উনি খুবই ভালো গেয়েছেন, কিন্তু তাতে ঠিক কী হলো? মানে তিনি পরবর্তীকালে বলতে চেয়েছিলেন যে যে সঙ্গীত, যে সুর মানুষের হৃদয় স্পর্শ করে না, সেই সঙ্গীত, সেই সুর ঠিক কতটা যুক্তিযুক্ত সে সম্পর্কে তার যথেষ্ট ডাউট ছিল। তো রেডিও বাংলানাইট.কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে কিছু সুরকারদের নিয়ে এবং তাদের জীবনের কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা গল্প নিয়ে। তো এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

ভারতবর্ষ তথা বিশ্বের চলচ্চিত্রে যে সমস্ত সুরকার এসেছেন তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ সুরকার হলেন কিংবদন্তি সলিল চৌধুরী। তো তিনি কিন্তু একটা কথা বলতেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেদা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সুরকারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিংবদন্তি সুরকার সলিল চৌধুরী একটা কথা সবসময় বলতেন এবং তিনি সেটা মানতেনও। তিনি বলতেন যে সুর যখন করবেন তখন কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই করবেন, তার কারণ আপনার কল্পনার কিন্তু সীমা পরিসীমা নেই, কিন্তু আপনার হাতের সীমা পরিসীমা আছে। আপনি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েই বসুন না কেন, আপনার হাতের একটা লিমিট আছে, কিন্তু আপনার কল্পনার কোনো লিমিট নেই। কাজেই সুরটা তিনিও যখন করতেন কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই করতেন। তো রেডিও বাংলা নেট ডট কমে সুরকারদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

সুরকারদের নিয়ে যখন আড্ডাটা জারি আছে, তখন কিন্তু এই পিতাপুত্রর কথা আপনাদের সঙ্গে শেয়ার না করাটা রীতিমতো অন্যায়। তারা হচ্ছেন আর ডি বর্মন, পুত্র রাহুল দেব বর্মন, এবং তার পিতা লেজেন্ডারি কম্পোজার শচীন দেব বর্মন, এস ডি বর্মন। তো এদের নিয়ে গল্প কথার কোনো রকম শেষই নেই, মানে কত ঘটনা জড়িয়ে আছে এদেরকে গুনে শেষ করা যাবে না। যেমন ধরুন, শচীন দেব বর্মনের প্রথম দিকে যথেষ্ট মন খারাপ ছিল আর ডি বর্মন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে মিউজিক করছেন বলে। সলিল চৌধুরীকে তিনি একটি চিঠিও লিখেছিলেন রিগার্ডিং দ্যাট, কিন্তু সলিল চৌধুরী ওনাকে আশ্বস্ত করেন যে রাহুল দেব একদম ঠিক পথেই রয়েছেন। এছাড়াও আরও অনেক ঘটনা আছে। শোনা যায় যে খুব ছোট বয়সে একটি গান আর ডি বর্মন কম্পোজ করেছিলেন, যেটি পরবর্তীকালে রিলিজ হয় এস ডি বর্মনের নামে এবং গানটি সুপারহিটও হয়। এই নিয়ে রাহুল দেব যথেষ্ট দুঃখও পেয়েছিলেন যে বাবা তার নাম কেন সবার সামনে বলেননি। সত্যি মিথ্যা জানি না, এরকম অনেক লেজেন্ড, অনেক ঘটনা আছে এই দুই পিতা এবং পুত্রকে নিয়ে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে সুরকারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অনেকেই মনে করেন যে সুরকার হতে গেলে গানের ব্যাকরণটা একদম চোস্ত হিসেবে জানতে হয়, কিন্তু এর ব্যতিক্রমও কিন্তু অনেকেই আছেন। অনেক এরকম লেজেন্ডারি সুরকার ছিলেন যারা কিনা ওরকম চোস্তভাবে গানের ব্যাকরণটা জানতেন না, যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, যেমন ধরুন ভূপেন হাজারিকা। এরা দুজনেই অত্যন্ত সাবলীল কণ্ঠে গান গেয়ে গেছেন এবং অসাধারণ সমস্ত সুরস্রষ্টা হিসেবে তাদেরকেও আমরা জানি, কিন্তু এরা কিন্তু সেভাবে ক্লাসিক্যাল মিউজিক ট্রেন্ড নন এবং গানের যে চূড়ান্ত ব্যাকরণ একদম অত্যন্ত ভালোভাবে জানা সেটা কিন্তু এরা কেউই সেভাবে জানতেন না। কিন্তু তাতে কিন্তু তাদের সৃষ্টি সত্তা, স্রষ্টা সত্তা কোনোভাবেই হ্যাম্পার্ড হয়নি, আর এরাই কিন্তু দিক নির্দেশ করে গিয়েছেন অজস্র সুরকারের। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল সুরকারদের নিয়ে। বেশ কিছু সুরকার এরকম আছেন যাদেরকে ঘিরে এরকম অনেক ঘটনা আছে যেগুলো কি না অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই বেশ কিছু কথা হাজির হয়েছে আমার সঙ্গে এবং গান নিয়েও আমি আছি। মন ভালো করার বেশ কিছু গান অবশ্যই আজকে রাতে আপনাকে শোনাবো, কিন্তু তার আগে আপনাকে গেস করতে হবে যে আজকে কি নিয়ে কথা হবে। গেস করুন আর আমি ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা নেই .com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডায় অবশ্যই আমাদের খোলামেলা আড্ডা অনেক দিন ধরে হয়নি, সেই আড্ডাই আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আড্ডার কি ঠিক কোনো সময় হয়, কিন্তু যদি আমরা বলি বিকালবেলার আড্ডাটা তাহলে কিন্তু একটা আলাদাই, বলে না যে এক্সট্রা মার্কস ফর এক্সট্রা গুড হ্যান্ডরাইটিং, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে যদি আমরা আড্ডার কোনো এক্সট্রা মার্কস দিতে পারি তাহলে অবশ্যই সেই বিকালের আড্ডার জন্য রয়েই থাকে। এবং সেই যে সন্ধিক্ষণটা, অর্থাৎ বিকেল চলে যাচ্ছে আর সন্ধে আসছে, সেই সন্ধিক্ষণে কিন্তু গোধূলি লগ্নে আড্ডাটা জমে যায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এলিজাবেথ ট্রেলারের কথা নিয়ে আবার ফিরে এলাম আমি গান মুসাফির সৌভিক। তো রিচার্ডের সঙ্গে এলিজাবেথের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এবং এই বিচ্ছেদের পর একদম একা হয়ে পড়লেন তিনি। এমন সময়ে সাধারণত অন্য কোনো পুরুষ এসে সেই শূন্যস্থান পূরণ করে দেওয়ার কথা ছিল, সেই চেষ্টা না করে এলিজাবেথ অন্য এক কাজ করলেন। 10 বছরের টানা একটা সম্পর্ক থেকে চট করে বেরিয়ে আসা কিন্তু মুশকিল, বাবা মা ছাড়া আর কোনো মানুষের সঙ্গেই এত দীর্ঘ জীবন কাটাননি এলিজাবেথ। বিবাহ বিচ্ছেদের পর কয়েকটা মাস কাটতে না কাটতেই একটা কাণ্ড করে ফেলেন এলিজাবেথ আর রিচার্ড, এমন একটা কাণ্ড যা কেবল রূপকথাতেই সম্ভব। 10 অক্টোবর 1975 তার আবার বিয়ে করলেন, আর এই সময় দ্য ব্লু বার্ড ছবিতে অভিনয় করছেন এলিজাবেথ, আর এই ছবিটা শিশুদের রূপকথা। হলিউডের ছবিতে তখন নানাভাবে আবার ফিরে আসতে চাইছেন এলিজাবেথ, স্বাভাবিকভাবে না হলে রূপকথার মধ্যে দিয়ে, কিন্তু সেই আশা পূরণ হলো না। $12 মিলিয়ন তৈরি হওয়া ছবিটা 3.5 মিলিয়ন ব্যবসা করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ততদিনে আর একটা কঠিন সত্য বুঝতে পেরেছেন এলিজাবেথ, একবার ভেঙে গেলে সেই আয়না পুরনো মুখ যেমন দেখা যায় না, ঠিক তেমনই নির্ভরতা চেয়ে প্রাক্তন স্বামীর দিকে হাত বাড়ালেই পুরনো ভালোবাসাকে ফেরত পাওয়া যায় না। 29 জুলাই 1976 তাই দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এলিজাবেথ আর রিচার্ডের। এটা তার নিজের ষষ্ঠ বিবাহ বিচ্ছেদ। ততদিনে সিনেমার মোহ অনেকটাই কেটে গেছে এলিজাবেথের, তার শরীরও তখন আগের মতো নেই। হঠাৎ স্রোতের মুখে পড়ল যেভাবে খড়কুটোর মতো মানুষ ভেসে যায়, ঠিক এইভাবেই এলিজাবেথ হয়তো ভেসে যেতেন যদি না তার ছেলেমেয়েরা এসে মায়ের হাত ধরতেন। অনেক ভেবে ঠিক করলেন এবার কাজ করবেন টেলিভিশন পর্দায়। 1976 মুক্তি পেল টেলিছবি ভিক্টরি অন এনটেভে। টেলিছবিতে রোজগার কম, তবে এই ছবিগুলো সিনেমার মতো ফ্লপ করে না, তাই এই কাজটা করতে করতে টিভির পর্দায় আরও কিছু কাজ করলেন। এবং তার আগে অবশ্য তিনি বিয়ে করেছেন আমেরিকার নাম করা উকিল ও রাজনীতিবিদ জন ওয়ার্নারকে। 14 ডিসেম্বর 1976 জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করলেন এলিজাবেথ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা এলিজাবেথ টেইলরকে নিয়ে কথা, সে বিখ্যাত অভিনেত্রীর কথা। তো চল বললেই কি আর যাওয়া যায়, মানুষের ভিড় সূর্যের আলোর মতো, আর সেই আলোয় নক্ষত্র দেখা যায় না, নক্ষত্র দেখা যায় রাতের অন্ধকারে, খানিকটা আড়াল অন্ধকার, তাই সবসময় সিনেমার নক্ষত্রদের সঙ্গী। এখন আগের সেই রিচার্ডকে আর খুঁজে পাচ্ছেন না এলিজাবেথ। সিনেমাগুলো পরপর ফ্লপ করার পর কেন যেন মনে হচ্ছে রিচার্ড নিজেও খানিকটা সরে যাচ্ছেন দূরে। কিছুদিন হলো ব্যবহারের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছেন এলিজাবেথ। আগে কোথাও একসঙ্গে যাওয়ার কথা উঠলে রিচার্ড মানা করতেন না, যদি একান্তই তার কোনো কাজ না থাকতো। এখন যেন একা থাকতেই বেশি পছন্দ করেন রিচার্ড। অনেকবার অনুরোধ করার পরও তিনি রাজি হননি তার সঙ্গে শ্বশুরবাড়ি আসতে, অথচ বসন্তের সময় এই বাড়িটাকে বিশেষভাবে পছন্দ করতেন রিচার্ড। মাঝে মাঝে নিজেই তাড়া দিতেন, মায়ের কাছে তো অনেকদিন যাওনি তুমি, এই বাড়ির বাগানের চেরি ব্লসম গাছটার পাশে পুরনো বাঁচের বেঞ্চটা বড় প্রিয় ছিল রিচার্ডের। কতদিন দিয়ে ওখানে তারা একসঙ্গে বসে থেকেছেন তার কিন্তু হিসেব নেই। আর আজ এ বাড়ি আসার কথা শুনতে বললে তুমি যাও, আমার কাজ আছে। এলিজাবেথ জানেন কোনো কাজ তার নেই। এলিজাবেথ টেইলরের জীবন নিয়ে কথা হচ্ছে, বলা যেতে পারে নিঃসঙ্গ নক্ষত্র এলিজাবেথ টেইলর। আজকের এই আড্ডা শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো সিরিয়ালটা। 4475039657122 আমাদের আড্ডা জারি থাকবে। এখন গান, চলুন কয়েকটা গান শুনে আবারও ফিরে আসছি এলিজাবেথ টেইলরের বাকি কিছু কথা নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটা গানে পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে এলিজাবেথ টেইলরকে নিয়ে। তো 4 ডিসেম্বর 1976 সালে জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করেন এলিজাবেথ। জন ওয়ার্নারদের প্রেমে তিনি পড়েছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথের দেওয়া এক ভোজসভায় গিয়ে, এবং এলিজাবেথ তখন রিচার্ডের সঙ্গে তার দ্বিতীয় বিবাহের ক্ষতবিক্ষত পথ দিয়ে হাঁটছেন। বিশাল রানীর ভোজসভায় উপস্থিত নারী পুরুষ যখন একে অপরের সঙ্গে নাচে যোগ দিয়েছেন, তখন জন ওয়ার্নার দেখলেন এলিজাবেথ কিছুটা দূরে একা দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রীর চোখের ভাষা পড়তে ব্যাচেলর এই রাজনীতিবিদ ভুল করেননি, কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, উইল ইউ জয়েন মি। এমন প্রস্তাবে দূরে সরে থাকাটা অভদ্রতা, কিন্তু তাই বলে কি এত কাছে সরে আসতে হয়? নাচের মধ্যে ওয়ার্নার কখন যে নিজের কাছে একটা প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি নিজেই বুঝতে পারেননি। সঙ্গীতের দমক তাই খানিকটা কমে যেতেই এলিজাবেথ মাথা রেখেছিলেন জন ওয়ার্নারের কাঁধে। তার স্পর্শে জন বুঝেছিলেন তার মনের কথা, তাই কানে কানে বলেছিলেন, আমি রাজনীতি করি তাই উঁচু কণ্ঠে ভাষণ দেওয়া আমার অভ্যেস, কিন্তু আজ এমন একটা কথা বলতে চাই যা কোনোদিন উঁচু কণ্ঠে বলা যাবে না। এলিজাবেথ প্রশ্ন করেছিলেন, কি কথা? লিজের কানের কাছে মুখ নিয়ে জন ওয়ার্নার বলেছিলেন, ভালোবাসতে চাই, তুমি কি একটা সুযোগ দেবে? জন ওয়ার্নারকে 4 ডিসেম্বর 1976 থেকে 7 নভেম্বর 1982 পর্যন্ত টানা 6 বছর সময় দিয়েছিলেন এলিজাবেথ। দীর্ঘ এই সময় নিজেকেও পর্দায় নতুনভাবে ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও নিজের পুরনো দিন ফিরে পাননি এলিজাবেথ। কম বাজেটের ছবিগুলো কোনোটাও মুখ থুবড়ে পড়েছে, কোনোটা আবার কোনো রকমে রক্ষা করেছে সম্মান। এরই মধ্যে 1981 সালে ডাক পেলেন টিভি ধারাবাহিক জেনারেল হসপিটাল থেকে। নিজের শরীরের অবস্থা তখন ক্রমাগত খারাপ দিকে যাচ্ছিল, মাঝে মাঝেই তাকে ভর্তি হতে হচ্ছিল হাসপাতালে। খানিকটা সুস্থ হয়ে কাজে ফিরতে না ফিরতে আবার হাসপাতালের বিছানা যেন হাতছানি দিয়ে ডাকে এলিজাবেথকে। জেনারেল হসপিটাল ধারাবাহিকটা জনপ্রিয়তা পেল, তবে নিয়মিত অভিনয় ধকল তিনি আর নিতে পারছিলেন না। এই সময় কয়েকটা টেলিছবিতেও পরপর কাজ করলেন এলিজাবেথ। তো সিনেমার কাজের মতো আনন্দ নেই এই সব কাজে, আর সেই আনন্দহীনতা যেন স্নান করে নিল তার জন ওয়ার্নার আর তার সম্পর্কের মধ্যেও। 1983 সালের শুরুর দিকে একদিন নোবেল কওয়ার্ড এলেন এলিজাবেথের সঙ্গে দেখা করতে। খানিকটা কথাবার্তার পর নোয়েল বললেন, একটা মঞ্চনাটকের কথা ভাবছি, তুমি রাজি হলে কাজটা হাত দেব। এলিজাবেথ অনেক বড় শিল্পীকে চেনেন যারা মঞ্চনাটক দিয়ে শুরু জীবন এবং ধীরে ধীরে সিনেমার পর্দার নক্ষত্র হয়ে উঠেছেন। নোয়েল তরল পানিয়ে গলা ভিজিয়ে বললেন, কমেডি নাটক প্রাইভেট লাইফ নিয়ে ভাবছেন। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই। আমরা আজকের এই আড্ডার যে পুরো ব্যাপারটা, 1 ঘন্টার গান মুসাফিরের আড্ডা, দীপারুণ ভট্টাচার্যের একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবারও কোনো এক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে কিংবা আরও নতুন কোনো শো নিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +44 7503 9657 12। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা, মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই। আমাকে জানিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার,
1: চলো লেট।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আর একটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন, তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই, তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে, আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর। আমার

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কি নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 396 5712। শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের চোখের সামনে ভেসে ওঠে লোহার মস্ত বড় একটা তালা, আর সেটা খোলা হয় চাবি দিয়ে। এই যে তালা দেওয়ার যে একটা বন্দোবস্ত, সেই সদর দরজা থেকে বাড়ির আলমারি কিংবা সিন্দুক, তার কারণ হলো যে সমস্ত মূল্যবান জিনিস রয়েছে সেগুলো যাতে চুরি না হয়ে যায়, নিরাপত্তার কারণে এই তালা দেবার বন্দোবস্ত। কিন্তু যদি আমরা বলি মন চুরি, তার জন্য কি কোনো তালা আছে? বরং আমরা বলে থাকি মনের জানালা খুলে দাও, বাতাস লাগুক প্রাণে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ আমরা এই যে তালার কথা বলছি, তালা বললেই তো আমাদের সেই যে একেবারে যাকে বলে তালা চাবি তার কথাই মনে হয়। কিন্তু কানে তালা, তার কিন্তু আবার অন্য মানে। এই যে নানা রকমের তালা, তারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, আর সেই সব কিছুই আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

একটা সময় ছিল যখন বাড়ির নিরাপত্তার জন্য সেভাবে তালা দেবার প্রয়োজনই হতো না, কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। আমাদের এই বাড়িতে বাড়ির যে সমস্ত মূল্যবান জিনিস সেগুলো যাতে খোয়া না যায় সেই কারণেই কিন্তু তালা দেবার বন্দোবস্ত, বলা যায় বাড়ির নিরাপত্তার কারণে। আর সেটা বাড়ির সদর দরজা হোক কিংবা ঘরের দরজা অথবা আলমারি কিংবা সিন্দুক, সব জায়গাতেই তালা লাগানোর একটা চল রয়েছে সব বাড়িতেই। আর সেই তালার জন্য ব্যবহার করা হয় চাবি। আর সেই যে চাবি, তার যে গুচ্ছ, সেই চাবির গুচ্ছ বেশিরভাগ বাড়িতেই আমরা দেখেছি বাড়ির যিনি গিন্নিমা তার আঁচলে সেই চাবির গুচ্ছ ঝোলে। আমরা পুরনো সিনেমাতে এরকম দৃশ্য কিন্তু বহুবার দেখেছি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা তালা নিয়ে কথা বলছি। আমরা সাধারণত তালা বললেই তো লোহার বড় বড় তালার কথাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সেই তালারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। বিরতিতে যাবার আগে আমরা সেই বড় বড় লোহার তালা নিয়ে কথা বলছিলাম। আসলে তালা বললেই আমাদের চোখের সামনে কিন্তু সেটাই ভেসে ওঠে যে সদর দরজা, আর তার সামনে ঝোলানো রয়েছে ইয়া বড় একটা লোহার তালা, আর সেই বড় বড় চাবি দিয়ে সেই তালা খোলার ব্যবস্থা। এখন যদিও কোনো বাড়ির সামনে আমরা সেইভাবে তালা কিন্তু ঝুলতে দেখি না, কারণ এখন বেশিরভাগই অটোলক ব্যবহার করা হয়, কিংবা আরও পরিবর্তন হয়ে এখন অনেকেই আবার ডিজিটাল লকও ব্যবহার করছেন। কিন্তু ওই যে যাকে বলে আমরা সেই যে পুরনো, যদি আমাদের একটু ভাবনা বা পুরনো যদি গল্পগুলো আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই পুরনো বাড়ি আর সেখানে তালা ঝুলছে। আর কোনো বাড়িতে যদি এইরকম আমরা তালা ঝোলানো অবস্থায় দেখি, আমরা বুঝতে পারি যে এই বাড়িতে কোনো লোক নেই, বা যদি সেই তালাতে মরচে ধরে গেছে তার মানে এই তালা অনেক দিন খোলা হয় না এবং এই বাড়িতে কেউ থাকেনও না। এইরকম অনেক আমরা সেই ভৌতিক সিনেমাতেও কিন্তু এইরকম আমরা দেখেছি যে পুরনো বাড়ি আর সেখানে সেই লোহার তালা যেটা প্রায় জং পড়ে আছে, আর সেটাকে যখন হাত দিয়ে ঘোরানো হচ্ছে সে একটা মরচ করে আওয়াজ হচ্ছে, সে তার মধ্যে কিন্তু একটা বেশ গা ছমছমে একটা ব্যাপার রয়েছে। সব মিলিয়ে এই তালার সঙ্গে কিন্তু বেশ একটা অনেক গল্প জড়িয়ে থাকে। আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের তালা নিয়ে কথা বলছিলাম। সাধারণত আমরা বাড়ির নিরাপত্তার কারণেই তালা দিয়ে থাকি, সেটা বাড়ির সদর দরজা হোক, ঘরের দরজা হোক, কিংবা আলমারি বা সিন্দুকে আমরা তালা দিয়ে থাকি। আবার অনেক সময় আমাদের কোনো বেশ গোপন জিনিস রাখার জন্য কিন্তু আমরা ছোট্ট ছোট্ট বক্স ব্যবহার করি, সেগুলোকেও আমরা বেশ সুন্দর করে তালা চাবি দিয়ে রাখি। কিন্তু এমন অনেক তালা রয়েছে যেগুলো এই নিরাপত্তার কারণে কিংবা কোনো কিছু চুরি হয়ে যাবে তার ভয়ে লাগানো হয় না, সেগুলো ইচ্ছে পূরণের তালা। আমরা এরকম অনেক ব্রিজ দেখেছি, যেখানে আমরা দেখেছি নদীর ওপরে ব্রিজ, আর সেখানে বিভিন্ন সাইজের তালা ঝোলানো রয়েছে, আর সেগুলোকে মানুষ ইচ্ছে পূরণের আশায় সেই তালাগুলোকে লাগান, আর সেই ইচ্ছেগুলো যাতে পূরণ হয় সেই আশাই তাদের মনের মধ্যে থাকে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিভিন্ন রকমের তালা নিয়ে কথা বলছি, যেখানে আমরা অবশ্যই আমাদের চোখের সামনে তালা বললেই যেটা ভেসে ওঠে সেটা হলো বেশ বড় বড় লোহার তালা, আর সেটা চাবি দিয়ে খোলা হয়। এছাড়াও তো নানা রকমের তালা এখন রয়েছে আমরা জানি, যেগুলো নাম্বার দিয়ে সেট করা হয়, কিংবা ডিজিটাল লক, কিংবা অটো লক, এই যে নানা রকমের তালা আর তার নানা রকমের গল্প। আর সব কিছু নিয়ে কথা বলতে বলতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দুঃখের ভাষা খোঁজে একান্ত নীরবতা, লীন হতে চায় গাঢ় তরল অন্ধকারে।

0: চারিদিকে শুধু বন্ধন, সব কিছু যেন বাঁধা পড়ে আছে অদৃশ্য সীমারেখায়, তবু স্বপ্ন দেখে মন, খুলে দেয় তার ডানা, মিশে যেতে চায় সীমাহীন ভালোবাসায়।
1: যদি প্রশ্নটা এরকম হয় যে একটি গান এবং একটি কবিতার মধ্যে মূল তফাতটা ঠিক কোথায়, তখন কিন্তু উত্তরটা খুব একটা জটিল হবে না। উত্তরটা হলো সুর, আর যিনি এই সুরস্রষ্টা তিনি হলেন গানটির অ্যাকচুয়ালি ফাদার, অর্থাৎ গানটির জনক, তিনি হচ্ছেন সুরকার। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেদা নামে গৌরব বসে আছে আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি হতে চলেছে সুরকারদের নিয়ে। এরকম কয়েকজন সুরকার আছেন যাদের কিনা বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাসিটা ঠিক পড়ে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: প্রথমেই যার কথা আপনার সঙ্গে শেয়ার করব, তাকে ছাড়া কিন্তু শুধু বাংলা গান নয়, বিশ্ব সঙ্গীতের ইতিহাসই রচনা করা অসম্ভব। তিনি হচ্ছেন বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, সুরকারদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো বিশ্বকবিকে একবার এক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছিল, সেখানে যিনি উপস্থিত ছিলেন গায়ক হিসেবে, তিনি অত্যন্ত নিপুণতার সঙ্গে অত্যন্ত কঠোরভাবে বেশ কিছু শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে গুরুদেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হ্যাঁ উনি খুবই ভালো গেয়েছেন, কিন্তু তাতে ঠিক কি হলো? মানে তিনি পরবর্তীকালে বলতে চেয়েছিলেন যে যে সঙ্গীত, যে সুর মানুষের হৃদয় স্পর্শ করে না, সেই সঙ্গীত, সেই সুর ঠিক কতটা যুক্তিযুক্ত সে সম্পর্কে তার যথেষ্ট ডাউট ছিল। তো রেডিও বাংলানাইট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে কিছু সুরকারদের নিয়ে এবং তাদের জীবনের কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা গল্প নিয়ে। তো এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট.কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

ভারতবর্ষ তথা বিশ্বের চলচ্চিত্রে যে সমস্ত সুরকার এসেছেন তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ সুরকার হলেন কিংবদন্তি সলিল চৌধুরী। তো তিনি কিন্তু একটা কথা বলতেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সুরকারদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিংবদন্তি সুরকার সলিল চৌধুরী একটা কথা সবসময় বলতেন এবং তিনি সেটা মানতেনও। তিনি বলতেন যে সুর যখন করবেন তখন কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই করবেন, তার কারণ আপনার কল্পনার কিন্তু সীমা পরিসীমা নেই, কিন্তু আপনার হাতের সীমা পরিসীমা আছে। আপনি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েই বসুন না কেন, আপনার হাতের একটা লিমিট আছে, কিন্তু আপনার কল্পনার কোনো লিমিট নেই। কাজেই সুরটা তিনিও যখন করতেন কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই করতেন। তো রেডিও বাংলানেট ডট কমে সুরকারদের নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

সুরকারদের নিয়ে যখন আড্ডাটা জারি আছে, তখন কিন্তু এই পিতাপুত্রর কথা আপনাদের সঙ্গে শেয়ার না করাটা রীতিমতো অন্যায়। তারা হচ্ছেন আর ডি বর্মন, পুত্র রাহুল দেব বর্মন, এবং তার পিতা লেজেন্ডারি কম্পোজার শচীন দেব বর্মন, এস ডি বর্মন। তো এদের নিয়ে গল্প কথার কোনো রকম শেষই নেই, মানে কত ঘটনা জড়িয়ে আছে এদেরকে গুনে শেষ করা যাবে না। যেমন ধরুন, শচীন দেব বর্মনের প্রথম দিকে যথেষ্ট মন খারাপ ছিল আর ডি বর্মন ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে মিউজিক করছেন বলে। সলিল চৌধুরীকে তিনি একটি চিঠিও লিখেছিলেন রিগার্ডিং দ্যাট, কিন্তু সলিল চৌধুরী ওনাকে আশ্বস্ত করেন যে রাহুল দেব একদম ঠিক পথেই রয়েছেন। এছাড়াও আরও অনেক ঘটনা আছে। শোনা যায় যে খুব ছোট বয়সে একটি গান আর ডি বর্মন কম্পোজ করেছিলেন, যেটি পরবর্তীকালে রিলিজ হয় এস ডি বর্মনের নামে এবং গানটি সুপারহিটও হয়। এই নিয়ে রাহুল দেব যথেষ্ট দুঃখও পেয়েছিলেন যে বাবা তার নাম কেন সবার সামনে বলেননি। সত্যি মিথ্যা জানি না, এরকম অনেক লেজেন্ড, অনেক ঘটনা আছে এই দুই পিতা এবং পুত্রকে নিয়ে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে আড্ডাটা জারি আছে সুরকারদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: tenu.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অনেকেই মনে করেন যে সুরকার হতে গেলে গানের ব্যাকরণটা একদম চোস্ত হিসেবে জানতে হয়, কিন্তু এর ব্যতিক্রমও কিন্তু অনেকেই আছেন। অনেক এরকম লেজেন্ডারি সুরকার ছিলেন যারা কিনা ওরকম চোস্তভাবে গানের ব্যাকরণটা জানতেন না। যেমন ধরুন হেমন্ত মুখোপাধ্যায়, যেমন ধরুন ভূপেন হাজারিকা, এরা দুজনেই অত্যন্ত সাবলীল কণ্ঠে গান গেয়ে গেছেন এবং অসাধারণ সমস্ত সুরস্রষ্টা হিসেবে তাদেরকেও আমরা জানি। কিন্তু এরা কিন্তু সেভাবে ক্লাসিক্যাল মিউজিক ট্রেন্ড নন এবং গানের যে চূড়ান্ত ব্যাকরণ একদম অত্যন্ত ভালোভাবে জানা, সেটা কিন্তু এরা কেউই সেভাবে জানতেন না। কিন্তু তাতে কিন্তু তাদের সৃষ্টিসত্তা, স্রষ্টা সত্তা কোনোভাবেই হ্যাম্পার্ড হয়নি। আর এরাই কিন্তু দিক নির্দেশ করে গিয়েছেন অজস্র সুরকারের। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল সুরকারদের নিয়ে। বেশ কিছু সুরকার এরকম আছেন যাদেরকে ঘিরে এরকম অনেক ঘটনা আছে যেগুলো কি না অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই বেশ কিছু কথা হাজির হয়েছে আমার সঙ্গে এবং গান নিয়েও আমি আছি। মন ভালো করার বেশ কিছু গান অবশ্যই আজকের আড্ডায় আপনাকে শোনাবো, কিন্তু তার আগে আপনাকে গেস করতে হবে যে আজকে কি নিয়ে কথা হবে। গেস করুন আর আমি ফিরে আসছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও একটা আড্ডা হচ্ছে এবং সেই আড্ডায় অবশ্যই আমাদের খোলামেলা আড্ডা অনেক দিন ধরে হয়নি, সেই আড্ডাই আজকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আড্ডার কি ঠিক কোনো সময় হয়, কিন্তু যদি আমরা বলি বিকালবেলার আড্ডাটা তাহলে কিন্তু একটা আলাদাই, বলে না যে এক্সট্রা মার্কস ফর এক্সট্রা গুড হ্যান্ডরাইটিং, ঠিক সেই রকমই একটা ব্যাপার যে যদি আমরা আড্ডার কোনো এক্সট্রা মার্কস দিতে পারি তাহলে অবশ্যই সেই বিকালের আড্ডার জন্য রয়েই থাকে। এবং সেই যে সন্ধিক্ষণটা, অর্থাৎ বিকেল চলে যাচ্ছে আর সন্ধে আসছে, সেই সন্ধিক্ষণে কিন্তু গোধূলি লগ্নে আড্ডাটা জমে যায়।

রেডিও বাংলানি ডট কমে গোধূলি লগ্ন নিয়ে কথা হচ্ছে, এবং গোধূলি লগ্ন বলতে কিন্তু বিয়ের কথা আসে। আমি ঠিক সেই রকম লগ্নের কথা বলছি না, আমি সময় বা ক্ষণের কথা বলছি। বিকেলবেলা মানেই আমাদের কাছে যেমন আনন্দ, বিকেলবেলা মানে একটা রেস্টের সময়, বিকেলবেলা মানে একটা ব্রেক। আমার কাছে বিকেলবেলা যখন চলে যাচ্ছে যাচ্ছে, যখন সূর্যটা অস্ত চলে গেছে, আবার গিয়েও অস্ত যায়নি, মানে চারিদিকটা আলোময়, তখনও কিন্তু সন্ধ্যার যে অন্ধকার সেটা নামেনি। আর সেই সময়টা আমার কাছে ছিল একটা, সত্যি স্কুল থেকে এসে ও নিজের সব হোমওয়ার্ক করে বন্ধুরা মিলে পাড়ায় যে খেলতে যাওয়ার আনন্দ, মাঠে ঘাটে খেলতে যাওয়ার আনন্দ, সেটা কিন্তু গোধূলি বেলাতেই আমরা করে থাকি।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

গোধুলি বেলা নিয়ে কথা বলছি, এবং গোধুলি বেলা বলতে ম্যাজিক আওয়ার। কেন বলে বলুন তো, ম্যাজিক আওয়ার সত্যি ম্যাজিকের মতোই সব কিছু হয়ে যায়। এই যে গোধুলি বেলায় আকাশটা কি অপরূপ সুন্দর থাকে, যেই সময় আলোটা নিভছে নিভছে করছে, আবার আলোটা নেভে নেই, চারিদিকটায় রোদের সেই তেজটা নেই, কিন্তু সূর্যের ওই লাল আভাটা রয়ে গেছে। আর এই সময় যদি আপনি ফটো তুলতে চান, বা ফটো জেনিক আপনার ফেস হয়, বা আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সবাই ম্যাজিক আওয়ারটাকে চুজ করতেই চায়। এবং আমার মনে হয় নিজের থেকেও এই ম্যাজিক আওয়ারে নেচারের ছবি খুব ভালো ওঠে। এবং আমার মনে হয় যে গোধুলি বেলাটা না একটা লক্ষ্মী বেলা, কারণ অনেক পুরাণ মতে বা বাস্তু মতেও কিন্তু এই গোধুলি বেলাটাকে অনেকেই শুভ মনে করেন। যদি আমরা একটু গ্রামের দিকে চলে যাই, তাহলে কিন্তু এই সময় সন্ধ্যে পড়ে যায়। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের বাড়িতে যে সন্ধ্যে দেওয়ার বা সন্ধ্যের যে আরতি করার প্রচলন হয়, সেটা কিন্তু এই গোধুলি বেলা থেকে

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আজকে গোধূলি বেলা নিয়ে কথা বলছি, এমন একটা পার্টিকুলার ক্ষণ বা সময় যেই সময়টায় আমরা আনন্দ করতে ভালোবাসি। আমরা এক কাপ চায়ের সাথে সাথে খোশ মেজাতে আড্ডা দিতে পছন্দ করি। আবার ধরুন কখনো কখনো আমাদের মনে হয় যে ব্যস্ততার একটা শেষ বেলা, কারণ অফিস ফেরত সব যাত্রীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এই গোধূলি বেলায়। আবার ধরুন নস্টালজিয়াগুলো ভীষণভাবে আঁকড়ে জড়িয়ে থাকে এই গোধূলি বেলায়। আমার কাছে গোধূলি বেলা বলতে না অনেক কিছু, বিশেষ করে ছোটবেলার বেশ কিছু স্মৃতি বিজড়িত গোধূলি বেলা রয়েছে আমার কাছে। কিন্তু আপনার কাছে কি, আপনার কাছে কেন স্পেশাল? আর গোধূলি বেলা বলতেই আপনাকে যদি বলা হয় ওয়ান লাইনার কিছু বলতে, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই আমি অপেক্ষায় থাকবো আপনার আনসার শোনার জন্য, আপনার প্রতিক্রিয়া শোনার জন্য, এবং তার জন্য আড্ডায় থাকতেই হবে এবং ভালোবাসতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য গান্দরিয়ার আড্ডাকে, এবং পাশে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। সোম থেকে শুক্র প্রতিদিন এভাবেই আমাদের আড্ডা জমে ওঠে গান মুসাফির সৌভিকের সঙ্গে। আজ এসে গেছি এবং আজকের এই আড্ডা আরেকটু স্পেশাল। আজকের আড্ডায় এলিজাবেথ টেলরকে নিয়ে কথা বলবো। তারা স্পর্শ করেছিলেন খ্যাতির শিখর, পেয়েছিলেন অসংখ্য ভক্তের ভালোবাসা, উদ্দাম প্রেমও এসেছিল একদিন জীবনে, তবু কোথাও যেন ছিল অপার শূন্যতা। অবসাদে দগ্ধ হতো মন, আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা বেছে নিয়েছিলেন বেহিসেবী জীবনযাপন। নিঃশব্দে এগিয়ে গিয়েছিলেন মৃত্যুর দিকে। জানবো আজকে এলিজাবেথ টেলরের কিছু কথা। আসলে পাহাড়ে উঠতে উঠতে একটা সময়ে যাত্রী পৌঁছে যায় সব থেকে উঁচু চূড়ায়, আর তারপর নেমে আসা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। ঠিক সেরকমভাবে পর্দায় এলিজাবেথের যাত্রা শুরু হয়েছিল 1942 সালে। দেখতে দেখতে 3 দশক সময় চলে গেছে। তিনি অভিনয় করে ফেলেছেন 50-এর কাছাকাছি ছবিতে, এবং এত দীর্ঘ যাত্রা হলিউডে দেখাই যায় না। কথাটা যে তিনি ভাবেন না এমন নয়, অনেক বন্ধুবান্ধবও এখন এই কথাই বলছেন। তবে সব কিছুই একটা সময় থাকে, সময় চলে গেলে অমূল্য বস্তু মূল্যহীন হয়ে পড়ে। তাই বিভিন্ন সিনেমা পত্রিকায় গসিপ কলম এই সবই লিখেছেন ক্রমাগত, এলিজাবেথ রোজ পড়েন, তারপর কাগজ বন্ধ করে মনে মনে চিন্তা করেন। একটা বিষয়ে অন্যকে বোঝানোর জন্য যুক্তি কত, তর্ক কত, তথ্যের প্রয়োজন। আমাদের আড্ডা আজকে সেই এলিজাবেথ টেলরকে নিয়ে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এলিজাবেথ টেলরের কথা নিয়ে ফিরে এলাম আমি গান মুসাফির শফিক। চলুন এগিয়ে যাই। দ্য ওনলি গেম ইন টাউন ছবিটা ফ্লপ করার পর থেকে একাধিক ছবি ফ্লপ করতে শুরু করেছে এলিজাবেথের। 1971 আন্ডার মিল্ক উড, 1972 সালে এক্স হোয়াইট অ্যান্ড চি এবং হ্যামার স্মিথ আউট। 1973 সালে আরও দুটো ছবি পরপর ফ্লপ করেছে। ইংরেজি ভাষায় নতুন ধরনের ছবির একটা জোয়ার এসেছে। আগে ছবি ছিল সাহিত্য নির্ভর, কিন্তু নতুন পরিচালকরা এখন ওই পুরনো ফর্মুলা থেকে বেরিয়ে এসেছে এবং এখন তাদের গল্প গল্পটা মানুষের দৈনন্দিন জীবন এখন ঢুকে পড়েছে অবলীলায়, আর তার পাশাপাশি ব্যবহার করা হচ্ছে উত্তেজনাপূর্ণ দৃশ্য। এই দুটি ক্ষেত্রে এলিজাবেথের স্বাচ্ছন্দ্যের বাইরে অন্যান্য কিছু না নিয়ে ভাবা যায় না, কিন্তু এই বয়সে পর্দায় সেই উত্তেজনাপূর্ণ দৃশ্য করতে গেলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে না? যা কাজ তিনি কখনোই করেননি, কেনই বা সেটা করতে যাবেন এখন? এইসব ভেবেই ঠিক করেছিলেন ইংরেজি ভাষার বাইরে ভাগ্য যাচাই করবেন। তাই ইটালিয়ান ছবিটায় অভিনয় যে খারাপ হয়েছিল এমন নয়, কিন্তু ছবিটা তেমন দর্শক পেল না। গত 3 বছরে সিনেমা জগতের অনেকেই মত পাল্টে ফেলেছেন। এলিজাবেথ যে বক্স অফিসে জোয়ার আনার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছেন এ বিষয়ে গোটা হলিউড নিশ্চিত। পাবলিক সেন্টিমেন্ট অনেকটাই শেয়ার বাজারের মতন, একবার উঠতে শুরু করলে যেমন উঠতে থাকে তেমন পড়তে শুরু করলে কিন্তু তাকে আর থামানো যায় না। সঙ্গে থাকুন, আমাদের এখন সময় হয়ে গেছে আবার কয়েকটা গান শোনা, তারপর ফিরে এসে আবার বলবো এলিজাবেথ টেলরের কিছু কথা। জুড়ে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এলিজাবেথ ট্রেলারের কথা নিয়ে আবার ফিরে এলাম আমি গান মুসাফির সৌভিক। তো রিচার্ডের সঙ্গে এলিজাবেথের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এবং এই বিচ্ছেদের পর একদম একা হয়ে পড়লেন তিনি। এমন সময়ে সাধারণত অন্য কোনো পুরুষ এসে সেই শূন্যস্থান পূরণ করে দেওয়ার কথা ছিল, সেই চেষ্টা না করে এলিজাবেথ অন্য এক কাজ করলেন। 10 বছরের টানা একটা সম্পর্ক থেকে চট করে বেরিয়ে আসা কিন্তু মুশকিল, বাবা মা ছাড়া আর কোনো মানুষের সঙ্গেই এত দীর্ঘ জীবন কাটাননি এলিজাবেথ। বিবাহ বিচ্ছেদের পর কয়েকটা মাস কাটতে না কাটতেই একটা কাণ্ড করে ফেলেন এলিজাবেথ আর রিচার্ড, এমন একটা কাণ্ড যা কেবল রূপকথাতেই সম্ভব। 10 অক্টোবর 1975 তার আবার বিয়ে করলেন আর এই সময় দ্য ব্লু বার্ড ছবিতে অভিনয় করছেন এলিজাবেথ। আর এই ছবিটা শিশুদের রূপকথা, হলিউডের ছবিতে তখন নানাভাবে আবার ফিরে আসতে চাইছেন এলিজাবেথ, স্বাভাবিকভাবে না হলে রূপকথার মধ্যে দিয়ে, কিন্তু সেই আশা পূরণ হলো না। $12 মিলিয়ন তৈরি হওয়া ছবিটা 3.5 মিলিয়ন ব্যবসা করতে না করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ততদিনে আর একটা কঠিন সত্য বুঝতে পেরেছেন এলিজাবেথ, একবার ভেঙে গেলে সেই আয়না পুরনো মুখ যেমন দেখা যায় না, ঠিক তেমনই নির্ভরতা চেয়ে প্রাক্তন স্বামীর দিকে হাত বাড়ালেই পুরনো ভালোবাসাকে ফেরত পাওয়া যায় না। 29 জুলাই 1976 তাই দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এলিজাবেথ আর রিচার্ডের। এটা তার নিজের ষষ্ঠ বিবাহ বিচ্ছেদ। ততদিনে সিনেমার মোহ অনেকটাই কেটে গেছে এলিজাবেথের, তার শরীরও তখন আগের মতো নেই। হঠাৎ স্রোতের মুখে পড়লো যেভাবে খড়কুটোর মতো মানুষ ভেসে যায়, ঠিক এইভাবেই এলিজাবেথ হয়তো ভেসে যেতেন যদি না তার ছেলেমেয়েরা এসে মায়ের হাত ধরতেন। অনেক ভেবে ঠিক করলেন এবার কাজ করবেন টেলিভিশন পর্দায়। 1976 মুক্তি পেল টেলিছবি ভিক্টরি অন এনটিভি। টেলিছবিতে রোজগার কম, তবে এই ছবিগুলো সিনেমার মতো ফ্লপ করে না, তাই এই কাজটা করতে করতে টিভির পর্দায় আরও কিছু কাজ করলেন। এবং তার আগে অবশ্য তিনি বিয়ে করেছেন আমেরিকার নামকরা উকিল ও রাজনীতিবিদ জন ওয়ার্নারকে। 14 ডিসেম্বর 1976 জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করলেন এলিজাবেথ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা এলিজাবেথ টেইলরকে নিয়ে কথা, সে বিখ্যাত অভিনেত্রীর কথা। তো চল বললেই কি আর যাওয়া যায়, মানুষের ভিড় সূর্যের আলোর মতো, আর সেই আলোয় নক্ষত্র দেখা যায় না, নক্ষত্র দেখা যায় রাতের অন্ধকারে, খানিকটা আড়াল অন্ধকার, তাই সবসময় সিনেমার নক্ষত্রদের সঙ্গী। এখন আগের সেই রিচার্ডকে আর খুঁজে পাচ্ছেন না এলিজাবেথ। সিনেমাগুলো পরপর ফ্লপ করার পর কেন যেন মনে হচ্ছে রিচার্ড নিজেও খানিকটা সরে যাচ্ছেন দূরে। কিছুদিন হলো ব্যবহারের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছেন এলিজাবেথ। আগে কোথাও একসঙ্গে যাওয়ার কথা উঠলে রিচার্ড মানা করতেন না, যদি একান্তই তার কোনো কাজ না থাকতো। এখন যেন একা থাকতেই বেশি পছন্দ করেন রিচার্ড। অনেকবার অনুরোধ করার পরও তিনি রাজি হননি তার সঙ্গে শ্বশুর বাড়ি আসতে, অথচ বসন্তের সময় এই বাড়িটাকে বিশেষভাবে পছন্দ করতেন রিচার্ড। মাঝে মাঝে নিজেই তাড়া দিতেন, মায়ের কাছে তো অনেকদিন যাওনি তুমি, এই বাড়ির বাগানের চেরি ব্লসম গাছটার পাশে পুরনো বাটের বেঞ্চটা বড় প্রিয় ছিল রিচার্ডের। কতদিন দিয়ে ওখানে তারা একসঙ্গে বসে থেকেছেন তার কিন্তু হিসেব নেই। আর আজ এ বাড়ি আসার কথা শুনতে বললে তুমি যাও, আমার কাজ আছে। এলিজাবেথ জানেন কোনো কাজ তার নেই। এলিজাবেথ টেইলরের জীবন নিয়ে কথা হচ্ছে, বলা যেতে পারে নিঃসঙ্গ নক্ষত্র এলিজাবেথ টেইলর। আজকের এই আড্ডা শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো সিরিয়ালটা। 4475039657122 আমাদের আড্ডা জারি থাকবে। এখন গান, চলুন কয়েকটা গান শুনে আবারও ফিরে আসছি এলিজাবেথ টেইলরের বাকি কিছু কথা নিয়ে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের এই বিশেষ আটটা গান মুসাফিরে এলিজাবেথ টেইলরকে নিয়ে। তো 4 ডিসেম্বর 1976 সালে জন ওয়ার্নারকে বিয়ে করার পর সিনেমার পর্দায় নতুন করে নিজের ভাগ্য খুঁজতে শুরু করেন এলিজাবেথ। জন ওয়ার্নারদের প্রেমে তিনি পড়েছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথের দেওয়া এক ভোজসভায় গিয়ে, এবং এলিজাবেথ তখন রিচার্ডের সঙ্গে তার দ্বিতীয় বিবাহের ক্ষতবিক্ষত পথ দিয়ে হাঁটছেন। বিশাল রানীর ভোজসভায় উপস্থিত নারী পুরুষ যখন একে অপরের সঙ্গে নাচে যোগ দিয়েছেন, তখন জন ওয়ার্নার দেখলেন এলিজাবেথ কিছুটা দূরে একা দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রীর চোখের ভাষা পড়তে ব্যাচেলর এই রাজনীতিবিদ ভুল করেননি, কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, উইল ইউ জয়েন মি। এমন প্রস্তাবে দূরে সরে থাকাটা অভদ্রতা, কিন্তু তাই বলে কি এত কাছে সরে আসতে হয়? নাচের মধ্যে ওয়ার্নার কখন যে নিজের কাছে একটা প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি নিজেই বুঝতে পারেননি। সঙ্গীতের দমক তাই খানিকটা কমে যেতেই এলিজাবেথ মাথা রেখেছিলেন জন ওয়ার্নারের কাঁধে। তার স্পর্শে জন বুঝেছিলেন তার মনের কথা, তাই কানে কানে বলেছিলেন, আমি রাজনীতি করি তাই উঁচু কণ্ঠে ভাষণ দেওয়া আমার অভ্যেস, কিন্তু আজ এমন একটা কথা বলতে চাই যা কোনোদিন উঁচু কণ্ঠে বলা যাবে না। এলিজাবেথ প্রশ্ন করেছিলেন, কি কথা? লিজের কানের কাছে মুখ নিয়ে জন ওয়ার্নার বলেছিলেন, ভালোবাসতে চাই, তুমি কি একটা সুযোগ দেবে? জন ওয়ার্নারকে 4 ডিসেম্বর 1976 থেকে 7 নভেম্বর 1982 পর্যন্ত টানা 6 বছর সময় দিয়েছিলেন এলিজাবেথ। দীর্ঘ এই সময় নিজেকেও পর্দায় নতুনভাবে ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও নিজের পুরনো দিন ফিরে পাননি এলিজাবেথ। কম বাজেটের ছবিগুলো কোনোটাও মুখ থুবড়ে পড়েছে, কোনোটা আবার কোনো রকমে রক্ষা করেছে সম্মান। এরই মধ্যে 1981 সালে ডাক পেলেন টিভি ধারাবাহিক জেনারেল হসপিটাল থেকে। নিজের শরীরের অবস্থা তখন ক্রমাগত খারাপ দিকে যাচ্ছিল, মাঝে মাঝেই তাকে ভর্তি হতে হচ্ছিল হাসপাতালে। খানিকটা সুস্থ হয়ে কাজে ফিরতে না ফিরতে আবার হাসপাতালের বিছানা যেন হাতছানি দিয়ে ডাকে এলিজাবেথকে। জেনারেল হসপিটাল ধারাবাহিকটা জনপ্রিয়তা পেল, তবে নিয়মিত অভিনয় ধকল তিনি আর নিতে পারছিলেন না। এই সময় কয়েকটা টেলিছবিতেও পরপর কাজ করলেন এলিজাবেথ। তো সিনেমার কাজের মতো আনন্দ নেই এই সব কাজে, আর সেই আনন্দহীনতা যেন স্নান করে নিল তার জন ওয়ার্নার আর তার সম্পর্কের মধ্যেও। 1983 সালের শুরুর দিকে একদিন নোবেল কওয়ার্ড এলেন এলিজাবেথের সঙ্গে দেখা করতে। খানিকটা কথাবার্তার পর নোয়েল বললেন, একটা মঞ্চনাটকের কথা ভাবছি, তুমি রাজি হলে কাজটা হাত দেব। এলিজাবেথ অনেক বড় শিল্পীকে চেনেন যারা মঞ্চনাটক দিয়ে শুরু জীবন এবং ধীরে ধীরে সিনেমার পর্দার নক্ষত্র হয়ে উঠেছেন। নোয়েল তরল পানিয়ে গলা ভিজিয়ে বললেন, কমেডি নাটক প্রাইভেট লাইফ নিয়ে ভাবছেন। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই। আমরা আজকের এই আড্ডার যে পুরো ব্যাপারটা, 1 ঘন্টার গান মুসাফিরের আড্ডা, দীপারুণ ভট্টাচার্যের একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবারও কোনো এক ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে কিংবা আরও নতুন কোনো শো নিয়ে। আজ এ পর্যন্তই, টাটা।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ। যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই, আমাকে জানিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার,
3: চলো লেটস গো।

0: ব্রেকের পর আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই, তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে, আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।
1: আমার

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কি নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 396 5712। শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই জানো পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

তালা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লোহার মস্ত বড় একটা তালা, আর সেটা খোলা হয় চাবি দিয়ে। এই যে তালা দেওয়ার যে একটা বন্দোবস্ত, সেই সদর দরজা থেকে বাড়ির আলমারি কিংবা সিন্দুক, তার কারণ হলো যে সমস্ত মূল্যবান জিনিস রয়েছে সেগুলো যাতে চুরি না হয়ে যায়, নিরাপত্তার কারণেই এই তালা দেবার বন্দোবস্ত। কিন্তু যদি আমরা বলি মন চুরি, তার জন্য কি কোনো তালা আছে? বরং আমরা বলে থাকি মনের জানালা খুলে দাও, বাতাস লাগুক প্রাণে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ আমরা এই যে তালার কথা বলছি, তালা বললেই তো আমাদের সেই যে একেবারে যাকে বলে তালা চাবি তার কথাই মনে হয়। কিন্তু কানে তালা, তার কিন্তু আবার অন্য মানে। এই যে নানা রকমের তালা, তারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, আর সেই সব কিছুই আমাদের আজকের পপকর্নের আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা সময় ছিল যখন বাড়ির নিরাপত্তার জন্য সেভাবে তালা দেবার প্রয়োজনই হতো না, কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। আমাদের এই বাড়িতে বাড়ির যে সমস্ত মূল্যবান জিনিস সেগুলো যাতে খোয়া না যায় সেই কারণেই কিন্তু তালা দেবার বন্দোবস্ত, বলা যায় বাড়ির নিরাপত্তার কারণেই। আর সেটা বাড়ির সদর দরজা হোক কিংবা ঘরের দরজা অথবা আলমারি কিংবা সিন্দুক, সব জায়গাতেই তালা লাগানোর একটা চল রয়েছে সব বাড়িতেই। আর সেই তালার জন্য ব্যবহার করা হয় চাবি। আর সেই যে চাবি, তার যে গুচ্ছ, সেই চাবির গুচ্ছ বেশিরভাগ বাড়িতেই আমরা দেখেছি বাড়ির যিনি গিন্নিমা তার আঁচলে সেই চাবির গুচ্ছ ঝোলে। আমরা পুরনো সিনেমাতে এরকম দৃশ্য কিন্তু বহুবার দেখেছি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা তালা নিয়ে কথা বলছি। আমরা সাধারণত তালা বললেই তো লোহার বড় বড় তালার কথাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সেই তালারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে জানব। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। বিরতিতে যাবার আগে আমরা সেই বড় বড় লোহার তালা নিয়ে কথা বলছিলাম। আসলে তালা বললেই আমাদের চোখের সামনে কিন্তু সেটাই ভেসে ওঠে যে সদর দরজা, আর তার সামনে ঝোলানো রয়েছে ইয়া বড় একটা লোহার তালা, আর সেই বড় বড় চাবি দিয়ে সেই তালা খোলার ব্যবস্থা। এখন যদিও কোনো বাড়ির সামনে আমরা সেইভাবে তালা কিন্তু ঝুলতে দেখি না, কারণ এখন বেশিরভাগই অটোলক ব্যবহার করা হয়, কিংবা আরও পরিবর্তন হয়ে এখন অনেকেই আবার ডিজিটাল লকও ব্যবহার করছেন। কিন্তু ওই যে যাকে বলে আমরা সেই যে পুরনো, যদি আমাদের একটু ভাবনা বা পুরনো যদি গল্পগুলো আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেই পুরনো বাড়ি আর সেখানে তালা ঝুলছে। আর কোনো বাড়িতে যদি এইরকম আমরা তালা ঝোলানো অবস্থায় দেখি, আমরা বুঝতে পারি যে এই বাড়িতে কোনো লোক নেই, বা যদি সেই তালাতে মরচে ধরে গেছে তার মানে এই তালা অনেক দিন খোলা হয় না এবং এই বাড়িতে কেউ থাকেনও না। এইরকম অনেক আমরা সেই ভৌতিক সিনেমাতেও কিন্তু এইরকম আমরা দেখেছি যে পুরনো বাড়ি আর সেখানে সেই লোহার তালা যেটা প্রায় জং পড়ে আছে, আর সেটাকে যখন হাত দিয়ে ঘোরানো হচ্ছে সে একটা মরচ করে আওয়াজ হচ্ছে, সে তার মধ্যে কিন্তু একটা বেশ গা ছমছমে একটা ব্যাপার রয়েছে। সব মিলিয়ে এই তালার সঙ্গে কিন্তু বেশ একটা অনেক গল্প জড়িয়ে থাকে। আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে সব কিছুই থাকছে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা নানা রকমের তালা নিয়ে কথা বলছিলাম। সাধারণত আমরা বাড়ির নিরাপত্তার কারণেই তালা দিয়ে থাকি, সেটা বাড়ির সদর দরজা হোক, ঘরের দরজা হোক, কিংবা আলমারি বা সিন্দুকে আমরা তালা দিয়ে থাকি। আবার অনেক সময় আমাদের কোনো বেশ গোপন জিনিস রাখার জন্য কিন্তু আমরা ছোট্ট ছোট্ট বক্স ব্যবহার করি, সেগুলোকেও আমরা বেশ সুন্দর করে তালা চাবি দিয়ে রাখি। কিন্তু এমন অনেক তালা রয়েছে যেগুলো এই নিরাপত্তার কারণে কিংবা কোনো কিছু চুরি হয়ে যাবে তার ভয়ে লাগানো হয় না, সেগুলো ইচ্ছে পূরণের তালা। আমরা এরকম অনেক ব্রিজ দেখেছি যেখানে আমরা দেখেছি নদীর ওপরে ব্রিজ, আর সেখানে বিভিন্ন সাইজের তালা ঝোলানো রয়েছে, আর সেগুলোকে মানুষ ইচ্ছে পূরণের আশায় সেই তালাগুলোকে লাগান, আর সেই ইচ্ছেগুলো যাতে পূরণ হয় সেই আশাই তাদের মনের মধ্যে থাকে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিভিন্ন রকমের তালা নিয়ে কথা বলছি, যেখানে আমরা অবশ্যই আমাদের চোখের সামনে তালা বললেই যেটা ভেসে ওঠে সেটা হলো বেশ বড় বড় লোহার তালা, আর সেটা চাবি দিয়ে খোলা হয়। এছাড়াও তো নানা রকমের তালা এখন রয়েছে আমরা জানি, যেগুলো নাম্বার দিয়ে সেট করা হয়, কিংবা ডিজিটাল লক, কিংবা অটো লক, এই যে নানা রকমের তালা আর তার নানা রকমের গল্প। আর সব কিছু নিয়ে কথা বলতে বলতেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।